রাজা রামমোহন রায় সহচর্যে তার জীবনে এক আধ্যাত্মিক পরিবর্তন আসে। তিনি নতুন করে চিনতে শুরু করেন তার আশেপাশ। আর তারপরে যখন তার ঠাকুমা প্রয়াত হন, তখন তিনি মনের মধ্যে এক নতুন দিশা খুঁজে পান। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ওনার জীবনের কিছু খণ্ডচিত্র আপনার সামনে তুলে ধরছি। তো 1938 খ্রিস্টাব্দে তার ঠাকুমাকে হারান দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরেই তার মনের মধ্যে আধ্যাত্মিক চেতনা বিস্তার লাভ করে। তারপরে তিনি তত্ত্বরঞ্জন সভা প্রতিষ্ঠিত করেন, তারও পরে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয়, যেটি কিনা আত্মীয় সভা, যেটা রামমোহন রায় সৃষ্টি করেছিলেন তারই একটি কন্টিনিউয়েশন। আর সেই তত্ত্ববোধিনী সভা থেকেই তিনি শুরু করেন ব্রাহ্মমতের ধর্মপ্রচার। আর তারপরে আরও অনেক কাজ, অনেক ঘটনা তিনি তার সারা জীবন ধরে করে এসেছেন। তো সেরকমই আরও কিছু কথা, আরও কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বড় হয়ে বলছে, উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন কি ভাবছে ভিয়েতনাম। এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে, এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা, ফিশি ব্যাপার বেশ ফিশি, আমি আগন্তুক

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই, আলফের চুড়োতে উট পাখি উড়ছে।

0: ঠোঁট কেগে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে, এক্সপ্রেশন এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, হিয়ার আই অ্যাম, আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বসতে দিলাম, এ প্লাস বি হোল না এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু Square.
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
4: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

1842 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী সভার সভাপতিত্ব লাভ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরেই অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হতে থাকে তত্ত্ববোধিনী পত্রিকা। পরবর্তীকালে এই পত্রিকার মাধ্যমে তিনি কিন্তু এক বৈপ্লবিক সূচনা করেন। তিনি সংস্কৃত থেকে বেদ, বেদান্ত, উপনিষদ, টীকা এবং বিভিন্ন ধরনের ব্যাখ্যা সহকারে বঙ্গানুবাদে প্রকাশিত করতে শুরু করেন। সেটি ছিল ঋগ্বেদ কিংবা অন্য বেদ এবং উপনিষদের বঙ্গানুবাদের প্রথম ধাপ। তারপরে এই ধর্মমত অর্থাৎ ব্রাহ্মমত প্রচারের জন্য তিনি বিভিন্ন ধরনের টীকা এবং রচনা প্রকাশিত আরম্ভ করেন তত্ত্ববোধিনী পত্রিকা থেকে। তো রেডিও বাংলানেট.কম এ আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। ওনার জীবনের কর্মযজ্ঞের বেশ কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দেবেন্দ্রনাথ কিন্তু কিছুদিন সক্রিয়ভাবে রাজনীতিতেও অংশগ্রহণ করেছিলেন। শুধুমাত্র তাই নয়, তিনি ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্টকে চিঠিও লিখেছিলেন ভারতবর্ষের স্বায়ত্ত শাসনের জন্য। সেটিই ছিল তার রাজনীতিতে ভারতের স্বাধীনতা সংগ্রামের পক্ষে একমাত্র পদক্ষেপ। এছাড়াও তিনি আরও বেশ কিছু কাজ করেন যেগুলো কিনা এখনো পর্যন্ত তার প্রভাব বিস্তার করে আছে। যেমন ধরুন, তিনি ভুবনডাঙ্গার কাছে এক বিশাল ভূখণ্ড ক্রয় করেন, যেই ভূখণ্ডে বর্তমান শান্তিনিকেতন প্রতিষ্ঠিত। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তার কারণ, আজকে ওনার জন্মদিন। ওনার জন্মদিনে ওনার জীবন এবং ওনার বিপুল কর্মকাণ্ডের কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobanglane.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু গান্দুরিয়া শুরু হচ্ছে এক ঘন্টার জন্য, যেখানে আমরা সত্যজিৎ রায় এবং রবি ঠাকুরকে নিয়ে কথা বলবো। বিশেষত রবীন্দ্রনাথ ঠাকুর কতটা প্রভাবিত করেছিল সত্যজিৎ রায়কে, এবং যেটা আমরা পরবর্তীকালে যে সিনেমায় দেখতে পাই সেই কথাই আজকে বলবো। যেমনটা আগের দিন গল্প করছিলাম, সেই রেশ টেনে আজকেও আড্ডা শুরু হবে, কিন্তু তার মাঝখানে অবশ্যই ভালো ভালো গানও থাকবে।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা কে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

সত্যজিৎ রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুজনেই একে অপরের পরিপূরক, এই কথাটা যদিও একটু মিথ্যে হয়, বা এই কথাটা যদি আমরা না বলে এটা বলি যে সত্যজিতের জীবন জুড়েই রবীন্দ্রনাথ, তাহলে কিন্তু একদম কাটায় কাটায় ঠিক কথা বলবো। তার কারণ সত্যজিৎ রায় কিন্তু অনেকটাই নিজের কাজে, নিজের যে ভালোবাসার চলচ্চিত্রের কাজ, সেখানে আমরা বারবার দেখেছি রবি ঠাকুরের গান ব্যবহার করা, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে সেই সিনেমা করা। এবং যদি আমরা বলি যে পথের পাঁচালী, সেই পথের পাঁচালীর যে দৃশ্যগুলো, যে দৃশ্যগুলো গ্রামে গঞ্জে হামেশাই আমি আপনি দেখি, কিন্তু সেই দৃশ্যের মধ্যেও যে একটা অন্যরকম সুন্দর মুহূর্ত ফুটিয়ে তোলা যায় সেটা কিন্তু আমরা ভাবিনি। আর ঠিক সেই জিনিসটাই কিন্তু সত্যজিৎ রায় তার কালজয়ী সিনেমায় তুলে ধরেছে। ঠিক যেমন কাশফুলের বোন, ওই যে ট্রেন ছুটে আসছে, সেই অপু দুর্গার জামা কাপড় বা হচ্ছে ওই বয়স্ক মহিলা, সব কিছুটাই একদম অন্যরকম। আর সেগুলো কিন্তু রবি ঠাকুর কোথাও থেকে প্রভাবিত করেছে তাকে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

যেটা বলছিলাম যে তার প্রত্যেকটা চলচ্চিত্রেই কোথাও গিয়ে রবি ঠাকুরের ছোঁয়া রয়েছে। শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতন বা রবি ঠাকুরের সান্নিধ্যই সত্যজিৎ রায়কে গ্রাম চিনিয়েছিল। তার যে শিল্প বা তার যে সিনেমা, সেই সম্পর্কে যে ধারণা তিনি সব সময়ের জন্য নিজের মনে চিরস্থায়ী করে রেখেছিলেন, তার প্রথম ধাপটা কিন্তু সেই রবীন্দ্র সান্নিধ্যেই হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের একাধিক গল্প বা কাহিনী, যেমন পোস্টমাস্টার, মণিহারা, সমাপ্তি, নষ্টনীর, ঘরে বাইরে নিয়ে ছবি করেছেন সত্যজিৎ রায়, এবং নিজের তৈরি 28টি পূর্ণ দৈর্ঘ্যের ছবির মধ্যে 16টিতেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান।

আমরা যখন কোনো মানুষকে খুব সম্মান করি বা খুব ভালোবাসি, সে যখন অনেকটা দূরে চলে যায়, তখন আমাদের জীবনের মধ্যে তৈরি হয় একটা শূন্যতা। ঠিক সেই রকমই সত্যজিৎ রায়ের জীবনেও কিন্তু একটা বড় শূন্যতা এসেছিল 1941 সালের 22শে শ্রাবণ। এই দিনটায় যখন রবি ঠাকুর আমাদের সবাইকে ছেড়ে চলে গেছিলেন, সেই সময় সত্যজিৎ রায়ের মনে কি হয়েছিল সেটা হয়তো আমরা বুঝতে না পারলেও, কিন্তু তার চেয়ে এই যে শূন্যতাটা পূর্ণ পেয়েছিল তার 20 বছর পর, অর্থাৎ রবীন্দ্র মৃত্যুর 20 বছর পর, সেটা আমরা সবাই দেখেছি 1961 সাল। এবং সেই সালে কবিগুরুর জন্মশতবর্ষে সত্যজিৎ রায় যখন বিশ্বজয়ী চলচ্চিত্র পরিচালক, সেই সময় তিনি তৈরি করলেন রবীন্দ্রনাথ ঠাকুর তথ্য।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আমরা যখন কোনো ভালো কাজ করি, সব সময় মা বাবারা বলেন যে আমাদের পূর্বপুরুষের কোনো একটা ভালো কর্মের ফল আমরা পাচ্ছি। ঠিক সেই রকমই সত্যজিৎ রায়ের জীবনও হয়েছিল। তার দাদু উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এবং তার বাবা সুকুমার রায়, সেই দুই কালজয়ী মানুষ কিন্তু মনে করতেন যে রবি ঠাকুরের সাহিত্য কোষ মানেই হচ্ছে মনের শান্তি আর প্রাণের আরাম। এবং প্রথমবার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রবীন্দ্রগানের স্টাফ নোটেশন করেন এবং সুকুমার রায় লঞ্জনের বিদ্যুৎ সমাজে ভারতীয়দের পক্ষ থেকে রবীন্দ্রনাথকে নিয়ে প্রথম পাবলিক ভাষণ দেন। এবং তারপরে আমরা সবাই জানি সত্যজিৎ রায় তার চলচ্চিত্র জীবনে তার তুলির টানে কিভাবে রবি ঠাকুরকে ব্যবহার করেছেন, সম্মান জানিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আজকে রবি ঠাকুর এবং সত্যজিৎ রায়ের যে একটা আলাদা সম্পর্ক এবং যেই সম্পর্কের জন্য বারবার সত্যজিৎ রায়ের সিনেমায় আমরা দেখেছি রবি ঠাকুরের ছোঁয়া, সেই গল্পই আপনার সাথে করলাম। একটা বিরাট বড় আলোচনা এবং সেখান থেকে একটা ছোট্ট ধুলিকণা হয়তো আপনার সাথে শেয়ার করতে পেরেছি। কেমন লাগলো এটা প্লিজ জানাতে ভুলবেন না, এবং যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন। আর ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারা। তো আজ আমরা কানে কানে কিন্তু নেপাল পৌঁছব, আর আজকের পর অবশ্যই লাগেজ এবং সকলে মিলে সপরিবারে নেপাল বেরিয়ে পড়তে পারবো। কারণ অরণ্য ছুঁয়ে দেবভূমি নেপালে বিভিন্ন মন্দিরে খুব সহজেই ঘুরে আসা যায়, আর সেই জায়গা সম্পর্কেই বলবো আজকের এই এক ঘন্টার আড্ডা। তো নেপাল ঘোরার ইচ্ছে আমাদের কিন্তু অনেকেরই, সেই মতো খোঁজখবর নেওয়াটাও দরকার। আসলে খুব সহজে হাওড়া থেকে যদি আপনি কলকাতায় চলে আসেন আর সেখান থেকে ধরুন এসছেন বেশ কয়েক মাসের জন্য, তাহলে খুব সহজে এখান থেকে নেপাল বেরিয়ে পড়তে পারেন। হাওড়া থেকে মিথিলা এক্সপ্রেস চড়ে পৌঁছবেন বিহারের রসকৌল স্টেশনে, আর সেখানেই কয়েক ঘন্টার বিরতি নিয়ে বীরগঞ্জ মানে ভারত ও নেপালের বর্ডার শহর পার হয়ে প্রবেশ করবেন চিতওয়ান জাতীয় অরণ্যে। জঙ্গল লাগিয়ে এক লজে থাকার ব্যবস্থা থাকবে, উপরিপাও নাকি এখানকার উপজাতি সম্প্রদায়ের লোকনৃত্য দর্শন, আর পরের দিনই চিতওয়ানের জঙ্গল ভ্রমণ বিখ্যাত। মানে দূর নীলাকাশের প্রান্ত ঘেঁষে সার বেঁধে মৌন ঋষির মতো ধ্যানমগ্ন তুষার শৃঙ্গগুলি নজরে আসবে প্রথমেই। তো প্রকৃতির দর্শন যদি আপনি পান পেতে পারেন, কিন্তু তার বদলে যারা কিন্তু পশুপ্রেমী অর্থাৎ ফটোগ্রাফি করেন, যারা পশুদের ছবি তুলে, তাদের দেখা পাওয়া কিন্তু দুষ্কর। কারণ অরণ্য পথে মাত্র কয়েকটি চিতল হরিণ দেখতে পাবেন, আর পথের পাশে বয়ে চলা নালা পথে কুমিরের উঁচু মাথা কিন্তু ক্ষণিকের জন্য ধরা দেবেই। কিন্তু খুব ভালো করে নজর করার যেটা সবথেকে বিষয় সেটা হচ্ছে জলে মিশিয়েও কিন্তু যাবে। মধ্যাহ্নভোজ সেরে আপনি কিন্তু খুব সহজে বেরিয়ে পড়বেন তথাগতর জন্মস্থান অর্থাৎ বুদ্ধের জন্মস্থান পুণ্যভূমি লুম্বিনী। হ্যাঁ, অন্যরকম অনুভূতির ছোঁয়া পাবেন, এটুকু কিন্তু গ্যারেন্টি। শাক্য রাজা শুদ্ধোধন ও রানী মায়াদেবীর পুত্র সিদ্ধার্থ জন্মস্থান এই লুম্বিনী। উত্তর জীবনে সিদ্ধিলাভ করে সিদ্ধার্থ হন গৌতম বুদ্ধ। বুদ্ধের জন্মের প্রায় 700 বছর পর তীর্থপথে সম্রাট অশোক আসেন লুম্বিনীতে। বুদ্ধের জন্মস্থান স্মরণীয় করে তোলার জন্য একটি স্তম্ভ নির্মাণ করেন এই স্থানে, এবং দীর্ঘ সময় অজ্ঞাত থাকার পর 1896 সালে খাদা সামেসের এক উদ্যোগে খননের সময় অশোক স্তম্ভটি আবিষ্কৃত হয়, আর সেই সঙ্গে লুম্বিনী যেন নতুন করে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে আর জানব। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েক গানের পর আবার আজকের স্পেশাল আড্ডা নেপালের ভ্রমণ নিয়ে। হ্যাঁ, এটুকু ঠিক, এই এক ঘন্টায় নেপাল কিন্তু সম্পূর্ণ হবে না, কিন্তু তবুও কিছু বিশেষ জায়গা তো আমরা ছুঁয়ে দেখতে পারি, দেখব। সঙ্গে থাকুন।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা নেপাল ভ্রমণ নিয়ে। তো আমরা বিরতির আগে লুম্বিনীর কথা বলছিলাম। 1896 সালে খাজা শামসের এর উদ্যোগে খননের সময় অশোক স্তম্ভটি আবিষ্কৃত হয়, আর সেই সঙ্গে লুম্বিনী যেন নতুন করে আবিষ্কার হয়, এটা বিরতির আগেই বলেছি। আর সেই সঙ্গে লুম্বিনী এলাকায় ঘুরে বেড়াবেন, কি দেখবেন? বুদ্ধের জীবন উত্তরণ এবং কীভাবে বৌদ্ধ ধর্ম ক্রমাগত বিকাশ লাভ করেছিল তার সম্যক ধারণা করে তোলার চেষ্টা করলাম। আমরা সবাই এটাই বারবার মনের মধ্যে অনুভব করে। আসলে মূল মন্দিরে গৌতম বুদ্ধের প্রশস্ত একটা মূর্তি কিন্তু বিরাজমান, অদূরে কি দেখবেন? শাশ্বত দীপশিখা বা ইন্টারন্যাশনাল পেস ফ্রেম। প্রত্নতত্ত্ববিদরা 62টি স্থান আবিষ্কার করেন, আর সেখানে বেশ কিছু স্তূপের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চারকোনা পুষ্করিণী। জনশ্রুতি, রানী মায়াদেবী পুত্র সিদ্ধার্থের জন্মের পূর্বে এই পুকুরে স্নান করেন, বর্তমানে সযত্নে রক্ষিত হয়েছে এই পুকুর। এছাড়া তিলৌরকোটি অঞ্চলটিতে চিহ্নিত করা হয়েছে কপিলাবস্তুর রাজধানী হিসেবে, তাই প্রাসাদের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে এই একটি ঢিপির নিচে। জনশ্রুতি কি বলছে? বৌদ্ধত্ব লাভের পর সিদ্ধার্থ হলুদ বস্ত্র পরিধান করে তার পিতা রাজা শুদ্ধোধনের সঙ্গে দেখা করতে এসেছিলেন এই স্থানে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পাওয়া লুম্বিনী উদ্যান বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান রূপে পরিচিত। অবশ্যই আপনি এই জায়গাটা দেখতে মিস করবেন না, কারণ এরপরেই পৃথিবীর বিভিন্ন দেশের বৌদ্ধেরা নির্মাণ করেছিলেন আনন্দবিহার মনাস্ট্রি এবং বৌদ্ধ মন্দির। মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, জাপান, শ্রীলঙ্কা প্রভৃতি দেশের নিজস্ব স্থাপত্যশৈলীতে গড়ে তোলা হয়েছে অপূর্ব সব

গুহা বা মনাস্ট্রি। তো লুম্বিনি থেকে পোখরার দূরত্ব মাত্র 127 কিমি, আর পথ চলতে চলতেই পার হয়ে যাবেন ছোট পাহাড়ি গ্রামগঞ্জ, শস্যক্ষেত, জলপ্রপাত। আর প্রকৃতির ডাকে মন কিন্তু সাড়া দেবেই আপনার প্রতি মুহূর্তে। তারপর অনেক পথ চলার বাকি। এই সূত্রে একটু বলে রাখি, এই যে পোখরার নামকরণ হয়েছে পোখরি বা জলাশয় থেকে। ফেওয়া লেকের পাড়েই কিন্তু গড়ে উঠেছে এই সুন্দর ছবির মতো শহর, এবং সেটাই আমাদেরকে মুগ্ধ করে দেবে। পোখরার বন্দিপুর এলাকায় অবস্থিত আরেকটা জায়গা তীর্থপথ, সেটা হচ্ছে বিন্ধ্যবাসিনী মন্দির। দেবী দুর্গার এক রূপ হচ্ছে এই বিন্ধ্যবাসিনী। প্রসন্নময়ী মাতা রূপে মন্দিরে কোষ্ঠীপাথরের অপরূপা মূর্তিতে যেন দেবী বিন্ধ্যবাসিনী বিরাজ করছেন। পাহাড়ের উপর মন্দির চত্বর থেকে চারিদিকে সৌন্দর্য কিন্তু অভূতপূর্ব। জুড়ে থাকুন, ফিরে আসছি আবারও আজকের স্পেশাল আড্ডা নেপাল ভ্রমণ নিয়ে। আর এভাবেই কানে কানে শুনে নিশ্চয়ই আপনারও ইচ্ছে হচ্ছে নেপাল যেতে। বেরিয়ে পড়ুন, আনন্দ পাবেনই। আর এ ব্যাপারে নিশ্চিত সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবেন নেপালের এই মায়াময় রূপে। এখন গান।

তো ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন। আর এই মুহূর্তে গান মুসাফির সৌভিকের সঙ্গে আড্ডা জারি আছে নেপাল ভ্রমণ নিয়ে। তো এবার একটা সুন্দর আপনাদের পৌরাণিক কাহিনী বলি। গোর্খারাজ রামশায়ের পত্নী দৈবী ক্ষমতা ছিল, এই বিষয়টি একমাত্র লক্ষণ থাপা নামক জনৈক ভক্ত জানত। একদিন রাজা তার রানীর দৈবী ক্ষমতার প্রকাশ দেখতে পেয়ে আশ্চর্য হলেন। তো রানীর কাছে সেই কথা বলতেই রাজার মৃত্যু হলো। দৈববাক্য অনুযায়ী শর্ত ছিল যে এ কথা জানলেও রানীর কাছে তা প্রকাশ করা যাবে না। রাজার মৃত্যুর পর দাহ করার সময় রানীও সতী হওয়ার জন্য চিতায় ঝাঁপ দেন। ভক্ত লক্ষণ থাপা এই ঘটনায় অত্যন্ত দুঃখিত হলেন। এই সময় শোকার্ত লক্ষণ থাপা একদিন স্বপ্নাদেশ পেলেন যে সে শীঘ্রই রানী তার বাড়ির নিকট দেবী রূপে প্রকাশিত হবেন। তো কিছুদিনের মধ্যেই লক্ষণ থাপার জমিতে চাষ করার সময় একজন কৃষকের লাঙল এক পাথর খণ্ডে বাঁধা পায়। সেই পাথর খণ্ড থেকে দুধ ও রক্তক্ষরণ হতে শুরু করে। ভীত সন্ত্রস্ত গ্রামবাসীদের উদ্যোগে ত্রান্তিক পুরোহিতরা সেই স্থান যাগযজ্ঞ করার ফলে দুধ ও রক্তক্ষরণ বন্ধ হয়। স্বপ্নাদেশ অনুযায়ী লক্ষণ থাপা সেই স্থানে দেবীর মূর্তি নির্মাণ করেন। অপরূপ গঠনশৈলী মন্দিরের গর্ভগৃহে রানী মনোকামনা দেবী রূপে পূজিতা হন এবং দেবী দুর্গারই প্রতিভূ রূপে বিরাজ করেন এই মন্দিরে। তাই রানীর মুকুটে সবিতা শিলাময়ী মাতার মুখমণ্ডল দর্শনকালে তিনি নাকি ভক্তবৃন্দর মনের বাসনা জানতে পারেন। আরও সুন্দরভাবে প্রাকৃতিক রূপ দর্শন করতে হলে নিচের দিকে মরিসা নদীর উপত্যকায় পৌঁছতে হবে। মন্দির থেকে প্রায় বেশি নয় 3 কিমি দূরে লক্ষণ থাপার গুফার কাছে চলে আসতে হবে এবং অবশ্যই ত্রিশূলী নদীর ধারে ছড়ানো উন্মুক্ত জায়গায় অনতিবিলম্বে মধ্যনামজ্জনের ব্যবস্থাও শুরু করতে পারবেন। কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা এরপর বেশি নয়, দূরত্ব 123 কিমি, সময় লাগবে 4 ঘন্টা। তো দেবী দর্শনের পর দেবাদিদেব মহেশ্বর দর্শনের লক্ষ্যে সকলের বেরোনো, কোথায় না পশুপতিনাথ দর্শনের আকাঙ্ক্ষায়। জয় পশুপতিনাথ জি কি জয় ধ্বনি তুলে শুরু করবেন এই যাত্রা। শুভ হবেই আগামী, সঙ্গে থাকুন, ফিরে আসছি খুব তাড়াতাড়ি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আড্ডা চলছে নেপাল নিয়ে, ফিরে এলাম কয়েকটা গানের পর আবারও আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে। সঙ্গে আছি আমি সৌভিক। তো একাদশী তিথিতে এবং শিবরাত্রিতে উৎসব পালন হয় কোথায়? নৈর্য বিরতির আগে বললাম পশুপতিনাথ মন্দিরে। প্যাগোডাধর্মী বর্তমান মন্দিরটি অষ্টাদশ শতকের শেষের দিকে তৈরি হয়েছিল এবং এর বহু আগে আদি মন্দিরটি নির্মাণ করেছিলেন শঙ্করাচার্য। অপূর্ব কারুকাজ, খচিত মন্দিরের দেওয়াল, ছাদের তল দুটি সোনা ও তামা দিয়ে কিন্তু আবৃত। মনে রাখবেন, চারটি মূল দরজার উপর আবৃত। কথিত আছে কি না পশুপতিনাথে ভক্তদের রুদ্রাক্ষের জপমালা নিতে হয়, না হলে নাকি সম্পূর্ণ থেকে যায় দেবতা দর্শন এবং পুণ্যার্জন। তো অষ্টরুদ্রের এক রুদ্ররূপে পশুপতিনাথের দেবতা বিরাজমান, যিনি অগ্নিকে ধারণ করেছেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের উপরে ১৩তম জ্যোতির্লিঙ্গ রূপে দেবতা পূজিত হন এবং পরিচিতি পান। বলা হয় কেদারনাথ দর্শনের পর পশুপতিনাথ দর্শন করলে পুণ্যার্জন অধিক হয়। তো আরেকটা ব্যাপার হচ্ছে, মোট ৪ জন ভক্ত পুরোহিত কেবলমাত্র প্রতিদিনের পুজো আচারে যোগ দিতে পারেন। দেবলিঙ্গ স্পর্শ করার অধিকার একমাত্র কিন্তু তাদেরই রয়েছে। বিশেষ নিয়োগ পদ্ধতিতে এই ৪ জন পুরোহিত মন্দিরের জন্য নির্বাচিত হন। নেপাল ঘুরতে এলে অবশ্যই পশুপতিনাথ দর্শন করতেই হবে। পশুপতিনাথ দর্শন করে তারপর আরেক তীর্থক্ষেত্র কাঠমান্ডুর বুকে, বৌদ্ধ তীর্থ স্বয়ম্ভুনাথ মন্দির এবং বোধিনাথ স্তূপ দেখে বিষ্ণুনারায়ণ দর্শনের জন্য বেরিয়ে পড়তে হবে। আর এভাবেই কিন্তু নেপাল যাত্রা একটু একটু করে সম্পূর্ণ হবে। আমরা ফিরব আবারও আজকের এই যাত্রায়, জুড়ে থাকুন। আর অনেক কিছু বলবো নেপাল সম্পর্কে। এখন গান।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা নেপাল নিয়ে। তো নেপালের চারপাশে আমরা ঘুরছি এবং এই যে নেপালের অদ্ভুত একটা সৌন্দর্য সেটা কিন্তু প্রতি মুহূর্তে আমরা অনুভব করছি। তো আমরা কাঠমান্ডুর শিবপুরী পাহাড়ের এক পবিত্র সরোবরে শায়িত রয়েছেন সপ্তম থেকে অষ্টম শতকে তৈরি অপরূপ এক সুন্দর বিষ্ণুমূর্তি, নাম বুড়া নীলকণ্ঠ। প্রায় 5 মিটার লম্বা মূর্তিটি একখণ্ড কালো পাথরে খোদাই করে তৈরি করা হয়েছে। অনন্ত শয্যায় শায়িত ভগবান বিষ্ণুর এই অসাধারণ মূর্তিটি পুষ্প দিয়ে সজ্জিত। হ্যাঁ, তবে একটা জিনিস, ছবি তোলা কিন্তু নিষেধ, প্রহরারত রক্ষীদের সদা সতর্ক দৃষ্টি রয়েছে সেই বিষয়ে। চতুর্ভুজ দেবতার 4 হাতে 4টি প্রতীকরূপী বস্তু বিদ্যমান। ডানাতে সুদর্শন চক্র মনের প্রতীক, বাম হাতে কমদকি গদা শক্তির প্রতিভ, নিচুতে বাম হাতে পাঞ্চজন্য শঙ্খ পঞ্চভূতের প্রতিভ, আর ঠিক নিচুতে ডান হাতের পদ্ম চলন্ত বিশ্বের নিদর্শন। প্রায় 1400 বছরের পুরনো অভ্যস্ত বিষ্ণুমূর্তিটি এক রহস্যের উদাহরণ বলা যেতে পারে এই জায়গায়। একখণ্ড ব্যাসাল্ট পাথরের ওপর খোদিত এই মূর্তি। তো জনশ্রুতি, বর্ষাকালে দেবতা 4 মাস নিদ্রায় ভগ্ন থাকেন, এরপর হরবোধিনী একাদশীতে বুড়া নীলকণ্ঠের বাৎসরিক অনুষ্ঠান হয়। দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন কিন্তু এখানে, এবং একটানা নিদ্রার পর দেবতা নাকি জাগ্রত হন এবং উত্থান করেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষক রূপে শ্রী বিষ্ণুর উপস্থিতি তখন অনুভূত হয়। নীল বর্ণ গাত্র দেবতার অনন্ত আকাশ এবং অপার সমুদ্রের সমর্থক বলা হয় তাকে। তো যাই হোক, এই পুরো ব্যাপারটা কিন্তু 1 ঘন্টায় সম্ভব নয়। নেপাল কিন্তু আমরা 1 ঘন্টায় ঘুরতে পারবো না, তাই কি? একদমই তাই। আবারও কোনো একদিন নেপাল নিয়ে আড্ডা হবে, কিন্তু আজকে আমাদের সময় শেষ, এখানেই থাকতে হবে। তো কেমন লাগলো আজকের এই কানে কানে নেপাল দর্শন আমাকে জানাতে ভুলবেন না। 4475039657 12 আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলানেট .com সঙ্গে, জুড়ে থাকুন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। টাটা।

জানিস আমি ইচ্ছে করে খুব রাগ দেখাই, তুই মানিয়ে নিবি বলে জানিস আমি ও কারণে খুব কষ্ট পাই, তুই

দেখতে দেখতে কিন্তু শহরে শীত চলে এসেছে। শীত মানেই দারুণ ব্যাপার স্যাপার, স্পেশালি খাবার দাবারে। শীত মানেই নলেন গুড়। নলেন গুড়ের নানা বাহারি মিষ্টি, সব থেকে ইন্টারেস্টিং নলেন গুড়ের রসগোল্লা। নলেন গুড়ের ঠিক কোন আইটেমটা আপনার সব থেকে বেশি প্রিয় জানান না আমাকে হোয়াটসঅ্যাপ করে +447503965712-তে। আপাতত তিনটে গান আপনার জন্য শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglane.com এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট ফলো করতে কিন্তু ভুলবেন না। আজ আপনি আর আমি সামিল হয়েছি মিষ্টি আলোচনায় আর মিষ্টি আড্ডায়। আজকে স্পেশাল আমাদের শো স্টপার হলো নলেন গুড়ের রসগোল্লা। আমি আগেও আপনাকে বলেছি যে আমি মিষ্টির প্রতি অতটা অ্যাডিক্টেড নয়, কিন্তু নলেন গুড়ের রসগোল্লার প্রতি আমার একটা আলাদাই ক্রেভিংস আছে। আপনারও আছে নাকি নলেন গুড়ের রসগোল্লার প্রতি আলাদা কোনো টান? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। আপাতত দুটো গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন।
1: আমার ভিন দেশি তারা

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, মন নিরুদ্দেশ হয়ে গেছে মিষ্টির হাঁড়িতে, কারণ শীতকাল মানেই কিন্তু পিকনিক, আর পিকনিকের কিন্তু ডেজার্ট আইটেম হিসেবে নলেন গুড়ের রসগোল্লা একটা স্পেশালিটি এনেই দেয়। এমনিতেই বাঙালি পরিবারের খাবারের শেষে কিন্তু মিষ্টির একটা দারুণ আনাগোনা রয়েছে। এখন সবাই হেলথ কনসিয়াস, তাই মিষ্টিটা একটু তালিকা থেকে বাদ পড়ে যায়। কিন্তু একটা সময় ছিল যে বাঙালি পরিবারে মিষ্টি না হলে লাঞ্চ কিংবা ডিনারটা জমত না। এরকম কোনো স্পেশাল গল্প থাকলে শেয়ার করুন আমার সঙ্গে +7475039657122-তে। ফিরছি কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে ডট কমে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। নলেন গুড় কিন্তু শুধু রসগোল্লায় নয়, নলেন গুড়ের সন্দেশও ভীষণ টেস্টি। এবং নলেন গুড় অনেকে রাত্রিবেলা রুটির সঙ্গে কিংবা পরোটার সঙ্গে ভাব জমিয়েই নেন পাতে। কি আমি ঠিকঠাক বলছি তো? নলেন গুড় আপনার ডেজার্টে কিংবা আপনার ডিনার টেবিলে কোনো না কোনো আইটেমে ঠিক থাকেই, শীতকালে স্পেশালি। আপনার ডিনার টেবিলে নলেন গুড়ের ঠিক ভূমিকাটা কী জানান না আমাকে, +7474-3965-7122। আপাতত কয়েকটা মিষ্টি গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি গানের বিরতির পরে।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ। মন যখন নিরুদ্দেশ, এই যে আমার মতন যারা মিষ্টি প্রেমী নয় কিন্তু শীতেলে নলেন গুড়ের সঙ্গে কিন্তু এটা খেজুরে আলাপ ঠিক হয়েই যায়। এই ছন্দটা যা যতটাই মধুর ততটাই কিন্তু মিষ্টি সম্পর্ক আমাদের নলেন গুড়ের সঙ্গে, কি তাই তো? নলেন গুড়ের যে কোনো ডেজার্ট আমার ভীষণ পছন্দের, আমি জানি আপনারও তাই। এছাড়াও রসগোল্লা বলতেই আমার নিজের কথা মনে পড়ে যায়, কারণ স্কুলে আমার অনেক বন্ধু রসগোল্লা বলে ডাকতো, তাই নলেন গুড়ের রসগোল্লা নিয়ে কোনো কথা হবে না বস। নলেন গুড় নিয়ে আর রসগোল্লা নিয়ে এবং বাঙালির মিষ্টি খাওয়া নিয়ে আলোচনা শেষ হবে না, তবে সময় বলছে এখন শেষ, একেবারেই সময় শেষ। আজকের মতো বাই, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানে.কম। মন যখন নিরুদ্দেশ।

ঋতুরই একটা নিজস্ব সৌন্দর্য আছে, আর বিভিন্ন ঋতুতে প্রকৃতিও সেজে ওঠে নিজের মতো করে। আর তাই যদি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদের ঘরের অন্দরসজ্জাকেও আমরা একটু পরিবর্তন করি, তাহলে ঘরের সৌন্দর্য নিমেষেই বদলে যায়, আর তার সঙ্গে সঙ্গে নিজের মনটাও কিন্তু একদম ভালো হয়ে যায়। আর সেই অন্দরসজ্জায় যদি স্থান পায় ফুল, অর্থাৎ যদি ফুলে ফুলে সাজিয়ে তোলা যায় নিজেদের ঘরকে, তাহলে ঘরের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে যদি সেই ফুলে থাকে মিষ্টি গন্ধ, তাহলে তো কথাই নেই, সৌন্দর্যের সঙ্গে সুগন্ধিতে ভরে ওঠে ঘর। আর সেই রকম ফুল দিয়ে সেজে ওঠা পুষ্প শোভিত অন্দরসজ্জার গল্প নিয়ে আজ আমরা থাকব পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট .com, UK-র একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনব গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ও শিমুল বন দাও রাঙিয়ে মন, কৃষ্ণচূড়া দোপাটিয়ার পলাশে দিল ডাক, শ্যামল মিত্রের কণ্ঠে সেই বিখ্যাত গান যেখানে উঠে আসে নানা ফুলের গল্প। আর ফুল দিয়ে ঘর সাজানোর গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আমাদের আজকের পপকর্নে এই যে ফুল দিয়ে ঘর সাজানোর কথা বলছি, সেখানে যদি আমরা বাংলার বিভিন্ন ফুলের কথা বলি, সেখানে সবসময় যে খুব শৌখিন, খুব নাম করা ফুলই যে খুব সুন্দর তাও নয়। আমরা রাস্তায় যেতে যেতে রাস্তার দুধারে যে নানা রকমের গাছ দেখতে পাই, তার মধ্যে হয়তো কিছু গাছ আমরা চিনি, আবার অনেক নাম না জানা ফুলও কিন্তু থাকে, আর সেই সব কিছু কিন্তু অপূর্ব সুন্দর। রাস্তার দুধারে যেতে যেতে যে জারুল, গুলঞ্চ, অশোক, কৃষ্ণচূড়া, পলাশ, আকন্দ, এই যে ফুল গাছগুলো আমরা দেখি, সেখানে যখন গাছগুলো ভরে থাকে ফুলে, সেই অপূর্ব সব ফুল যেমন রঙিন তেমনই সুন্দর। আর সেই সব ফুল দিয়েও কিন্তু অবশ্যই সাজিয়ে নেওয়া যায় নিজের ঘরের সেই অন্দরসজ্জা। কিন্তু প্রবাসে থেকে সেটা তো সম্ভব নয়, কিন্তু যেই দেশে যেমন ফুল পাওয়া যায়, আর সব ফুলেরই কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে, তাই সেগুলো দিয়ে খুব সুন্দর করে অবশ্যই নিজেদের সেই একেবারে একান্ত আপন যে নিজের অন্দরসজ্জা, সেই ঘরের সৌন্দর্যকে বেশ কয়েক গুণ বাড়িয়ে দেওয়া যায়। সেই ফুলগুলোকে শুধু যে আমরা ফুলদানিতেই খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারি তাই নয়, সেই ফুল দিয়ে কিন্তু আলপনাও দেওয়া যায়। জানবো সেই কথা, তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আলপনা দেওয়ার রীতি বাঙালিদের মধ্যে রয়েছে। আর সেই আলপনা যে শুধু রং তুলি দিয়েই দেওয়া হয় তাই নয়, ফুল দিয়েও কিন্তু আলপনা দেওয়া হয়। ফুল দিয়ে অন্দরসজ্জার গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে অন্দরসজ্জায় ফুলের ব্যবহার নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে আলপনার কথা। শান্তিনিকেতনে আলপনার রীতি প্রথম শুরু করেছিলেন বিখ্যাত শিল্পী নন্দলাল বসু। গবেষক রুদ্রপ্রসাদ চক্রবর্তীর রঙ্গমঞ্চ ও রবীন্দ্রনাথ বইয়ে উল্লেখ পাওয়া যায় যে সেখানে ফুল পাতা আর আলপনা সহযোগে সাজানো হতো রঙ্গমঞ্চ, এমন বর্ণনাও কিন্তু রয়েছে সেই বইয়ে। এই যে আমরা আলপনার কথা বলছি, সেখানে নানা রঙের কিন্তু ফুলের ব্যবহার করা হয়। আর সেখানে শুধু ফুল নয়, অনেক সময় ফুল আর পাতা একসঙ্গে মিশিয়ে অপূর্ব সব আলপনা তৈরি করা হয়, যেটাকে অনেকেই রঙ্গোলিও বলে থাকেন। আর সেভাবেও কিন্তু নিজের ঘরকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা যায়। এই ফুল দিয়ে অন্দরসজ্জার গল্প নিয়ে আমরা আসছি, তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন চক নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি অন্তঃসজ্জায় ফুলের ব্যবহার নিয়ে। ফুলে ফুলে এই অনুষ্ঠানে আমরা এই যে নানা রকম ফুলের কথা বলছি, সেখানে কিন্তু রয়েছে নানা রঙের ফুল। কোনো ফুল হয়তো সাদা, আবার কোনোটা রঙিন। সব ফুলেরই কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য। আমরা নিজেদের পছন্দ মতো আমাদের ঘরের সাজটাকে কীভাবে আমরা সাজাতে চাই, আমাদের নিজেদের মুড অনুযায়ী বা নিজেদের সেই দিনের সাজের যে থিম সেটাকে আমরা কী রাখতে চাই, সেইভাবেই কিন্তু আমরা ফুল দিয়ে ঘরটাকে সাজিয়ে নিতে পারি। যে কোনো একটা কোণায় যদি আমরা একটা ফ্লাওয়ার ভাস রাখি আর সেখানে যদি এক গুচ্ছ ফুল রেখে দেওয়া যায়, নিমেষেই কিন্তু ঘরের সৌন্দর্যটাকে বদলে দিতে পারে। কিংবা একটা বড় পাত্রে জল রেখে সেখানে যদি কিছু গোলাপের পাপড়ি ছড়িয়ে দেওয়া যায় আর তার উপরে ভাসিয়ে দেওয়া যায় কয়েকটি ফ্লোটিং ক্যান্ডেল, ব্যাস একদম অন্যরকম হয়ে যাবে ঘরের সাজ। আর এইভাবে ফুল দিয়ে ঘর সাজালে নিজের মনটাও কিন্তু একদম পাল্টে যায়। এই ঘরের সজ্জা আমাদের অন্তঃসজ্জা, আর সেটাই যদি হয় পুষ্পশোভিত তাহলে তো কথাই নেই। আমাদের এই আড্ডা জারি থাকবে, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

প্রকৃতিতে ছড়িয়ে রয়েছে নানা রকমের ফুল, কোনোটা হয়তো রঙিন, আবার কোনোটা বা সাদা, কোনোটায় রয়েছে মিষ্টি গন্ধ, আবার কোনোটা গন্ধহীন। এই যে নানা রকমের ফুল আর তার বিভিন্ন রকমের সাজ, সব মিলিয়ে কিন্তু তার নিজস্ব একটা সৌন্দর্য, আর সেইভাবেই সে প্রকৃতিকে সাজিয়ে তোলে। আর সেই ফুল দিয়েই কিন্তু আমরা সাজিয়ে তুলতে পারি আমাদের অন্দরমহলকে। তাই অন্দরসজ্জায় ফুলের ব্যবহার, সেই নিয়েই ছিলাম আমাদের আজকের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আমাদের বাড়ির, আমাদের ঘরগুলোকে, আমাদের একেবারে একান্ত আপন, আমাদের যে নিজস্ব অন্দরসজ্জা, সেখানেই কিন্তু আমরা সাজিয়ে তুলতে পারি নানা রকমের ফুল দিয়ে। শুধু আমাদের ঘর সাজানোর জন্যই নয়, আমরা আমাদের নিজেদের সাজানোর জন্যও কিন্তু ফুলের ব্যবহার করে থাকি। ভাবুন তো, খোঁপা আর সেই খোঁপায় একটু ফুল গুঁজে দেওয়া, এইরকমভাবে বাঙালি মেয়েরা অবশ্যই সাজতে পছন্দ করেন। আর সেই সব কিছু নিয়ে, ফুলের গল্প নিয়ে আমাদের আড্ডা দিতে দিতে আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি আর সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

নমস্কার, শুনছেন রেডিও বাংলানে ডট কম। আর আজকে শনিবারের বাজারে হারানো সুরের আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করব একজনের কথা, এমন একজনের কথা যিনি কিনা বাংলা সিনেমা তথা ভারতীয় ফিল্মে নিজের একটা আলাদা ভুবন প্রতিষ্ঠিত করেছিলেন। তাকে বলা যেতেই পারে মৃণাল ভুবন। আগে হ্যাঁ, মৃণাল ভুবন, মৃণাল সেন। গত 14 তারিখ তার জন্মদিন গেছে। আর আজকে রেডিও বাংলানে ডট কমে আপনাদের সঙ্গে শেয়ার করব তার তৈরি, তার সৃষ্ট ভুবনের কিছু দিকের কথা, সেই দিক যেগুলো কিনা আমাদের নতুনভাবে জাগরিত করে, নতুনভাবে শিহরিত করে, নতুনভাবে পৃথিবীকে চেনায়। তো মৃণাল ভুবনকে নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে, আমাদের হারানো সুরের আড্ডার আসরে কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট

যে ঠিক কতটা স্রোতের বিপরীতে হাঁটতে পারেন সেটা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছিলেন নিজের সবেমাত্র দ্বিতীয় ফিল্মেই। সেই ফিল্মের নাম নীল আকাশের নিচে। তো রেডিও বাংলানের ডটকমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাকে বলছি মৃণাল ভুবনে এরকম কিছু ঘটনা আছে যেগুলো কি না সত্যি আমাদের এই জগৎকে নতুনভাবে চেনায়। তো যে কথা বলছিলাম, 1959 খ্রিস্টাব্দে মুক্তি পায় মৃণাল সেনের দ্বিতীয় ফিল্ম নীল আকাশের নিচে। সেখানে কিন্তু একটি চাইনিজ ভদ্রলোকের কথা দেখানো হয়েছে, আর সেই সময়ে যখন কিনা ইন্ডিয়া চায়না ওয়ার চলছে বা একদম মুখোমুখি। সেখানে দেখানো হয়েছে যে একটি চাইনিজ ভদ্রলোক কিভাবে ভারতবর্ষে কলকাতায় এসে স্ট্রাগল করেন। ইনফ্যাক্ট এটি ভারতের প্রথম বা স্বাধীন ভারতের প্রথম ফিল্ম যেটি ব্যান্ড করা হয়েছিল। তথাপি মৃণালবাবু কিন্তু নিজের চেতনা থেকে, নিজের বিবেক থেকে এবং নিজের মতবাদ থেকে বিন্দু মাত্র সরে আসেননি। তো রেডিও বাংলানে ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে মৃণাল ভুবনকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

সেটা তো গেল দ্বিতীয় ফিল্মের কথা, অর্থাৎ নীল আকাশের নিচের কথা। কিন্তু তার আগে কিন্তু মৃণাল সেন একটি ফিল্ম বানিয়েছিলেন, কিন্তু সেই ফিল্মকে ঘিরে আরও একটি গল্প আছে। সেই গল্পের কথা আপনাদের বলবো, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট.কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর মৃণাল সেনকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। ওনার সৃষ্ট ভুবনে এরকম অনেক মণিমাণিক্য আছে যেগুলো কিনা সত্যি আমাদের নতুন করে ভাবতে শেখায়। তার মধ্যে অন্যতম হচ্ছে তার প্রথম ফিল্ম রাতভর। সেই ফিল্মটি মৃণালবাবু নিজেই নাকি ঠিক করে দেখেননি, এবং তিনি বলেছিলেন অনেক পরে যে সেই ফিল্মটি বানিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন না, ওই জন্য তিনি ফিল্মটাকে খুব একটা গুরুত্বও দেননি। এরকম সখেদে এবং কোনো রকম লুকোছাপা ছাড়া স্বীকারোক্তি আমরা কজন করতে পারবো বলুন তো। তো রেডিও বাংলানেট.কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে মৃণাল ভুবনকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT assets management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

একটি ফিল্মের কেন্দ্রীয় চরিত্র ঠিক কি হতে পারে, একটা ফিল্মের প্রোটাগনিস্ট ঠিক কি হতে পারে, একটি মানুষ, সেটা ছেলে হতে পারে কিংবা মেয়ে হতে পারে কিংবা একটি বাচ্চাও হতে পারে, অথবা কিছু কিছু ক্ষেত্রে পশু পাখিও হতে পারে, যেমন ধরুন হাতি কিংবা কুকুর। কিন্তু মৃণাল বাবু কিন্তু এর বিপরীতে ভেবেছিলেন। তিনি এরকম কিছু ফিল্ম বানিয়ে গেছেন যেখানে প্রোটাগনিস্ট বা কেন্দ্রীয় চরিত্র হলো একটি শহর, সেই শহর যার নাম কলকাতা। ইনফ্যাক্ট এই সব ফিল্মে কলকাতা কিন্তু একটি সচল সজীব মেকানিজম, যেমন ধরুন পুনশ্চ কিংবা ইন্টারভিউ কিংবা কলকাতা 71, সমস্ত জায়গায় সমস্ত ফিল্মে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কলকাতা শহর। এরকমই অদ্ভুত সিনেমার ভুবনে তিনি নিজের ভুবন তৈরি করে গিয়েছিলেন, যাকে বলা যেতেই পারে মৃণাল ভুবন। তো মৃণাল ভুবনকে নিয়েই আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। আর রেডিও বাংলানাইট.কম এ আমি গৌরব বসে আছি আপনাদের মুখোমুখি আমাদের হারানো সুরের আড্ডার আসরে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানাইট.কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

মৃণাল ভুবনে কিন্তু ভুবন সোমের কৃতিত্বই আলাদা। বলতে গেলে এই ভুবন সোম একটি মাইলস্টোন, শুধুমাত্র মৃণালবাবুর কেরিয়ারেই নয়, ইন্ডিয়ান ফিল্মের কেরিয়ারেও। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে মৃণাল সেনের ভুবনকে নিয়ে, মৃণাল সেন সৃষ্ট ভুবন, মৃণাল ভুবনকে নিয়ে বেশ কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি। আর যে কথা বলছিলাম যে 1969 খ্রিস্টাব্দে মুক্তি পায় ভুবন সোম, আর তারপরেই কিন্তু অফিসিয়ালি শুরু হয় ইন্ডিয়ান সিনেমার নিউ ওয়েভ মুভমেন্ট। বলতে গেলে ভুবন সোম, পরবর্তীকালে উস্কি রোটি এবং সারা আকাশ, এই তিনটি ফিল্মকে নিয়েই শুরু হয় ইন্ডিয়ান ফিল্মের নিউ ওয়েভ মুভমেন্ট। আর মৃণাল বাবু তথা ভারতীয় সিনেমার ইতিহাসে এই ভুবন সোম কিন্তু একটি ল্যান্ডমার্ক হিসেবেই বিবেচিত হয়ে এসছে আর বিবেচিত হয়ে যাবে। তো রেডিও বাংলানেট ডট কমে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি আমি গৌরব এখন, আর আমাদের আড্ডাটা হারানো সুরের আড্ডার আসরে জারি থাকবে মৃণাল ভুবনকে নিয়েই। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

মধ্যবিত্ত বাঙালি জীবন এবং মৃণাল সেন, এরা কিন্তু একে অপরকে ছাড়া বলতে গেলে অসম্পূর্ণ। তার কারণ, মধ্যবিত্ত বাঙালিদের মৃণাল সেন যেভাবে নিজের সিনেমায় নিজের ভুবনে প্রতিষ্ঠিত করেছেন, পোর্ট্রে করেছেন, সেটা বলতে গেলে অবিস্মরণীয়। যেমন ধরুন, যদি ইন্টারভিউ সিনেমাটার কথাই বলি, যেখানে কিনা এক সদ্য তরুণ মেধাবী মধ্যবিত্ত বাঙালি, সে বিভিন্ন জায়গায় চেষ্টা করেও কোনো রকম চাকরি কিন্তু জোগাড় করতে পারেনি। অবশেষে সেটা কি হয়েছে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এই মধ্যবিত্ত যন্ত্রণা তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন ফিল্মে ইন্টারভিউ সমেত, সেটাও কিন্তু এক কথায় অবিস্মরণীয়। এই জন্যই মৃণাল ভুবন এতটা স্পেশাল। তো রেডিও বাংলার .com-এ আজকে হারানো সুরের আড্ডার আসরে মৃণাল ভুবনকে নিয়ে কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে মৃণাল ভুবনের আরও অনেক অলিগলি অপেক্ষা করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা .com।

0: মধ্যবিত্তে যন্ত্রণা তিনি যেরকম নিজের ফিল্ম নিজের সিনেমার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, সেরকমই মধ্যবিত্তের দুমুখ চরিত্র হিপোক্রিসিও কিন্তু তিনি ফুটিয়ে তুলতে দ্বিধা বোধ করেননি। যেমন ধরুন তার কিছু ফিল্ম, যেমন ধরুন একদিন প্রতিদিন কিংবা খারিজ, এই সমস্ত ফিল্মের দিকে তাকালে আমরা দেখতে পাই যে মধ্যবিত্ত গড় বাঙালি শুধুমাত্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তাই কিন্তু নয়, বিভিন্ন ঘটনার পরে তারা কিন্তু রীতিমতন ফাউল প্লেও করতে পারেন, সেই কথাও তিনি জোর গলায় দাবি করে এসেছেন তার সৃষ্ট ভুবনে, মৃণাল ভুবনে। তো রেডিও বাংলানে ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে মৃণাল সেনের সৃষ্ট ভুবনকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। মৃণাল ভুবন আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা আপনার সঙ্গে শেয়ার করবো, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর অনলি অন রেডিও বাংলা নেট ডট।
1: এতটা পথ পেরিয়ে

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

একটা কথা আমরা অনেকেই বলি যে অরাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু যদি একটু ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু বোঝা যাবে যে পৃথিবীতে অরাজনৈতিক বলে কোনো ব্যাপার হয়ই না। সবারই কোনো না কোনো রাজনৈতিক মতবাদ থাকে। অবভিয়াসলি মৃণাল সেনেরও ছিল, এবং তিনি তার বামপন্থা রাজনৈতিক মতবাদ থেকে কিন্তু কখনোই সরে আসেননি। তার সৃষ্ট ভুবনে তার বিভিন্ন ফিল্মে কিন্তু এই বামপন্থা রীতিমতন দৃপ্ত কণ্ঠে তার জানান দিয়েছে। যেমন ধরুন কলকাতা ৭১ কিংবা আকালের সন্ধানে, এই সমস্ত ফিল্মে কিন্তু মৃণাল সেন বেশ জোর গলায় বামপন্থার পথ অবলম্বন করেছেন। এরকমই বলিষ্ঠ একজন মননশীল ব্যক্তিত্ব ছিলেন মৃণাল সেন। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে মৃণাল সেনের সৃষ্ট ভুবন মৃণাল ভুবনকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

বিভিন্ন সুপারস্টার, অবশ্যই তারা সুপারস্টার, যারা কিনা মৃণাল সেনের ছায়ায় লালিত পালিত হয়েছেন এবং মৃণাল সেনই তাদেরকে বড় পর্দায় প্রতিষ্ঠিত করেছেন। যেমন ধরুন মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর, রঞ্জিত মল্লিক এবং অবশ্যই মৃণাল সেনের বরপুত্র বলতে পারেন, তিনি আমাদের প্রত্যেকের প্রিয় অঞ্জন দত্ত। তো সেই অঞ্জন দত্ত কিছুদিন আগেই মৃণাল সেনকে নিয়ে একটি বায়োপিক তৈরি করলেন। আবার সৃজিত মুখার্জিও কিছুদিনের মধ্যেই প্রকাশ করবেন মৃণাল সেনকে নিয়ে তার নিজস্ব একটি বায়োপিক। রেডিও বাংলায় ডটকম শুনছেন হারানো সুর, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে আজকে মৃণাল সেনের সৃষ্ট ভুবনকে নিয়ে, মৃণাল ভুবনকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে মৃণাল ভুবনকে নিয়ে আরো অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজী সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

সাথে পারি গল্পে মিশে প্রেম মেঘেদের সারি এক চুমুকে রোজ

সুশান্ত সিং যেটি কতটা স্পেশাল ছিলেন এবং কত বড় একজন ডাইরেক্টর ছিলেন তার একটা উপমাই যথেষ্ট। তিনি তার জীবনে 19টি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, ভাবতে পারেন 19টি ন্যাশনাল অ্যাওয়ার্ড। এছাড়াও ভারত সরকার তাকে ভূষিত করেছেন পদ্মভূষণ সম্মানে, ফ্রান্স তাকে দিয়েছেন অর্ডার দি আর্টস এর ডে লেটার্স, আবার রাশিয়া গভর্নমেন্ট তাকে অর্ডার অফ ফ্রেন্ডশিপ সম্মানে ভূষিত করেছেন, আবার ভারত সরকার তার সারা জীবনের কাজের জন্য তাকে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডসে ভূষিত করেছেন। কিন্তু সব থেকে বড় যে পুরস্কারটি তিনি পেয়েছেন সেটি হল আপামর সিনেমা প্রেমী মানুষের সশ্রদ্ধ প্রণাম। তো রেডিও বাংলায় ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে মৃণাল সেনের সৃষ্ট ভুবন মৃণাল ভুবনকে নিয়েই কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

রেডিও বাংলানেট.কম এ শুনছেন কথায় কথায়। প্রতি শনিবার কথায় কথায় নিয়ে হাজির হয়ে যাই কখনো সৌভিক, কখনো আমি অনামিকা। আজ কথায় কথায় আগামী দু ঘন্টা আপনার সঙ্গে থাকবো আমি। আমরা যখন কোনো নতুন বছর শুরু করি, তখন আমরা অনেক নতুন নতুন আশা নিয়ে কিন্তু সেই বছরটা শুরু করি। আবার আমরা বছরের শেষে হিসেব কষতে বসি যে কোন কোন জিনিসগুলো আমাদের পাওয়া হলো না। আমরা সেই হিসেবটা যেমন করি, তেমন যেইগুলো আমরা পেলাম সেটা নিয়েও তো আমাদের আনন্দ হয়, আমাদের ভালো লাগে। আর আমরা নতুন বছরে আমরা আমাদের সফলতা যাতে আরো বেশি করে পাই, সেই জন্য আমরা কিছু আমাদের জীবনে কিছু পরিবর্তন আমরা আনতে পারি। সেগুলো কি, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তবে এখন শুনবো গান, চলুন শুনে নি পরপর তিনটে গান, তারপর কথায় কথায় নিয়ে আপনার সঙ্গে থাকবো আমি অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আমরা সবাই জীবনে সাফল্য চাই, আমরা আবার অন্যের সাফল্যের গল্প শুনতেও পছন্দ করি, কিন্তু এই যে সফলতার পথে যে চলা, সেই পথ চলাটা কিন্তু সহজ নয়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের কথায় কথায় নিয়ে। আমরা এই যে সাফল্যের গল্প শুনছি বলছি, আসলে আমরা যখন নতুন বছর শুরু হয় আমরা তো অনেক স্বপ্ন নিয়ে সেই বছরটা শুরু করি, আর তখন আমাদের সেই নতুন বছরে সেই যে নতুন লক্ষ্য আর সেই লক্ষ্যে পৌঁছানোর একটা চেষ্টা কিন্তু আমাদের সকলের থাকে। আর সেই যে লক্ষ্যে পৌঁছানো, সেই সাফল্য লাভ করা, সেই পথটা কিন্তু সহজ নয়, সেই পথটা সবসময় মসৃণ হয় না, আর সেই জন্য আমাদের একটু বেশি দক্ষতার প্রয়োজন হয়, আমাদের অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। আর সেই লক্ষ্য যদি আমাদের স্থির থাকে, তাহলে সেই লক্ষ্যের পথে পৌঁছানোর জন্য আমাদের একটু বেশি যত্ন তো অবশ্যই নিতে হবে। তার জন্য সবার আগে আমাদের সেই যে লক্ষ্যের পথে পৌঁছানোর যে জন্য যে দক্ষতার প্রয়োজন, সেই দক্ষতাটা আমাদের অর্জন করতে হবে। আমরা আমাদের এই গল্প নিয়ে থাকবো আমাদের আজকের কথায় কথায়। তবে এখন পরপর দুটো গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের কথায় কথায় নিয়ে। আমরা আজকে কথায় কথায় কথা বলছি এই যে আমরা সবাই জীবনে সাফল্য চাই, আর সেই যে সফলতার পথে যে চলাটা সেটা কিন্তু খুব একটা সহজ নয়। আর সেই জন্যই আমাদের যেটা প্রয়োজন সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে দক্ষতার প্রয়োজন সেই দক্ষতা আমাদের অর্জন করতে হবে। আমরা বিরতিতে যাওয়ার আগেই সেটা নিয়ে কথা বলছিলাম। এক্ষেত্রে যদি আমরা যেই কাজটিতে আমাদের আগ্রহ রয়েছে সেই কাজটা আমরা করি, তাহলে সেই কাজটা কিন্তু আমরা অনেক আনন্দ করে অনেক মজা করে সেই কাজটা আমরা করতে পারি। আর সেক্ষেত্রে আমাদের লক্ষ্যে পৌঁছানোর যে পথটা সেই পথটা অনেক সহজ হয়, কারণ আমাদের যেহেতু সেই কাজটা করতে ভালো লাগছে সেই জন্য সেই কাজের প্রতি যেহেতু আমাদের আগ্রহ রয়েছে সেটা আমরা অনেক মন দিয়ে অনেক ভালোবেসে করতে পারি। তাই আমাদের সফলতার পথে চলতেও কিন্তু আমাদের অনেক বেশি মজা হয়, অনেক বেশি ভালো লাগে। যদি আমরা আমাদের এই প্যাশনগুলোকে আমাদের প্রফেশনে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়। আমরা আমাদের এই মজার মজার গল্পগুলো নিয়ে থাকব আমাদের আজকে কথায় কথায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকম ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আমরা যখন কোনো সফল মানুষকে দেখি, আমরা তখন তার শুধু সেই সাফল্যটাই দেখি, কিন্তু তার সেই সফলতার পেছনে যে পথ চলা, সেই যে জার্নিটা, সেটা কিন্তু আমরা সবসময় জানতে পারি না বা জানতে চাইও না। আসলে সেই পথটা কিন্তু খুব একটা সহজ নয়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের কথায় কথায় নিয়ে। আমরা আজকে এই যে আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছনো এবং সেই যে লক্ষ্যে পৌঁছনোর পথ, সেই সব কিছু নিয়ে আমরা কথা বলছি, আর সেখানেই উঠে আসছে এই পরিশ্রমের কথাটা। কারণ কোনো কাজ বা কোনো লক্ষ্যে পৌঁছনো, সেই যে নিজের স্বপ্ন পূরণের জন্য পথ চলা, সেই চলার পথটা কিন্তু খুব মসৃণ হয় না। তাই কঠোর পরিশ্রম করে তবেই সেই জায়গাটাতে পৌঁছানো যায়। তাই আমরা যখন কোনো সফল মানুষকে দেখি, তখন তার জার্নিটা, সেই গল্পটা যদি আমরা কখনো শুনি, তখন দেখা যাবে যে সেই পথটা কত কঠোর পরিশ্রম করে তবে তাকে সেই লক্ষ্যে পৌঁছতে হয়েছে। আমরা যখন কোনো পাহাড়ের সেই উঁচু, সেই শিখরকে আমরা দেখি, তখন আমরা বুঝতে পারি যে সেখানে পৌঁছানোটা সত্যি বড় কঠিন সে পথ। তাই একটু বেশি পরিশ্রম তো অবশ্যই করতে হবে। আমরা আমাদের এই গল্প জারি রাখব, তবে বিরতির ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি কথায় কথায় নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা আমাদের জীবনের যে স্বপ্নগুলো সেগুলো পূরণ করার চেষ্টা করি, আর সেই জন্যই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা নানা রকমের কাজ করি। আবার অনেক সময় আমরা হাল ছেড়ে দিই। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের কথায় কথায় আমরা কথা বলছি আমাদের এই স্বপ্ন পূরণের গল্প নিয়ে। আসলে আমরা জীবনে তো সবাই সফল হতে চাই, আর সেই পথটা তো খুব একটা সহজ নয়, আর সেই পথে চলতে গিয়ে নানা রকমের বাধা আসে, আর তখন অনেক সময় কিন্তু আমরা হাল ছেড়ে দিই। আবার অনেক সময় যদি আমরা কোনো বাধা পাই বা আমরা সেই পথে কোনোভাবে আমরা ফেল করি, তাহলে আমরা হতোত্তম হয়ে যাই, আমরা নিজেদের দুর্বল ভাবতে শুরু করি এবং মনে হয় যে সেই কাজটা আমার দ্বারা হবে না, আর তখন অনেক সময় হীনমন্যতাতেও ভুগতে থাকেন অনেকে। কিন্তু নিজেকে কখনোই দুর্বল না ভেবে সেই যে একাগ্র মনে যে আমাকে সেই লক্ষ্যে পৌঁছতেই হবে, সেই যে একটা মনে ভাবনা স্বপ্ন আর সেই যে একটা দৃঢ়তা, সেটা নিয়ে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে স্বপ্ন ছুঁতে খুব একটা বেশি সময় লাগে না। আমরা আমাদের আজকের এই কথায় কথায় নিয়ে থাকব, তবে গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আমাদের স্বপ্ন পূরণের গল্প নিয়ে আজ আমরা রয়েছি কথায় কথায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের কথায় কথায় আমরা কথা বলছি আমাদের এই সাফল্য। আমরা তো জীবনে সবাই সফল হতে চাই, আর সেখানেই সেই যে চলার পথটা, সেই যে জার্নিটা, সেটা তো খুব একটা সহজ নয়। আর সেই কঠিন পথটা কিন্তু তারাই পার করতে পারেন যারা সেই মনের জোর নিয়ে, লক্ষ্য স্থির রেখে সেখানে পৌঁছতে চান। আর সেই জন্য যেটা করতে হয় সেটা হলো নিজের মনের সেই ইচ্ছেটাকে ভীষণ জোরালো করতে হয়। আর কে কি বলল, কে কি ভাবল, সেটা নিয়ে যদি আমরা খুব বেশি মাথা ঘামাই তাহলে নিজের সেই লক্ষ্যে পৌঁছানোর পথটা কিন্তু কোথায় একটা হারিয়ে যায়। আর সেই জন্যই নিজের ইচ্ছেটাকে, নিজের ভাবনাটাকে, নিজের সেই স্বপ্নটাকে দেখে আমাদের পথ চলতে হবে। আর কে কি ভাবল, কে কি বলল, সেই কথাটাকে একটু যদি আমরা পাশে সরিয়ে রাখতে পারি সেটা বোধহয় আমাদের লক্ষ্যে পৌঁছতে অনেক বেশি সাহায্য করে। আমাদের এই আজকের কথায় কথায় আমাদের এই গল্প জারি থাকবে। তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: বুঝলে নটবর, তুমিও যাবে না আমিও যাব।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাংলার কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

বছরকে বিদায় জানিয়ে আমরা নতুন আশায়, নতুন ভাবনায় নতুন বছরকে বরণ করে নিয়েছি। আর যখনই কোনো নতুন বছর আসে, আমাদের অনেক অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে, আর সেই স্বপ্ন আর আশাগুলোকে পূরণ করার ইচ্ছে থাকে। আমরা যখন আমাদের কোনো স্বপ্নকে পূরণ করতে চাই, আমরা যখন আমাদের সেই লক্ষ্যে পৌঁছতে চাই, সেই যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু একটু কঠিন হয়, সবসময় সহজ হয় না। আর সেই কঠিন পথটা চলতে গেলে আমাদের নানা রকমের বাধা আসে, আর সেই বাধা বিপত্তিগুলোকে আমাদের অতিক্রম করেই কিন্তু আমাদের সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে হয়। আর সেই সব গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের কথায় কথায়। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। এই যে আমাদের আজকের কথায় কথায় আমরা আমাদের জীবনের এই যে সাফল্যের গল্পগুলো করছি, আর সেখানেই তো উঠে আসছে নানা রকমের গল্প। আমাদের এই যে পথ চলা, সেই চলার পথে নানা রকমের আমাদের যে বাধা আসে, সেখানে যদি আমরা সেখানে আটকে গিয়ে আমরা ভাবি যে আর হলো না, তাহলে কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছানোর পথটা পিছিয়ে যাবে। আমাদের ভাবতে হবে প্রতিটি দিন একটি নতুন দিন, নতুনভাবে, নতুন উদ্যমে শুরু করার দিন। আর সেইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে নতুন আশা আর নতুন ভাবনা নিয়ে। ফিরে আসছি কানের ওপারে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

জীবনে সফল হতে আমরা সবাই চাই, কিন্তু সেই সাফল্য পেতে হলে সেই যে চলার পথটা, সেই পথটাকে চলতে গেলে কিভাবে যেতে হবে তার জন্য একটা চিন্তা, সুনির্দিষ্ট একটা চিন্তা করে নিতে হবে। আর সেই জন্য একটা প্ল্যানেরও কিন্তু প্রয়োজন আছে, কারণ চিন্তা না করে কাজ করা আর কাজ না করে চিন্তা করা দুটোই কিন্তু ঠিক নয়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের কথায় কথায় নিয়ে। আজ কথায় কথায় আমরা কথা বলছি আমাদের স্বপ্ন পূরণের গল্প নিয়ে। আমরা সবাই আমাদের স্বপ্ন পূরণ করতে চাই, আমাদের নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, কিন্তু সেই যে লক্ষ্যে পৌঁছানোর পথটা, সেই যে জার্নিটা, সেই যে পথটা তো খুব একটা সহজ পথ নয়। সেই কঠিন রাস্তাটা চলতে গেলে আমাদের একটা প্ল্যান তো করতেই হয়, আর সেই জন্য আগে থেকেই সুনির্দিষ্টভাবে যদি আমরা একটা চিন্তা করে নিই, একটা প্ল্যান করে নিই, আর সেইভাবে যদি আমরা চলি, তাহলে আমাদের লক্ষ্যে পৌঁছানোর কাজটা কিন্তু অনেক বেশি সহজ হয়। আর কি হবে, কেমন করে করব, এটা নিয়ে যদি আমরা অনেক বেশি চিন্তা করতে শুরু করি আর চিন্তা করতে করতে আমরা কাজটাই না করি, তাহলে তো আমাদের কখনোই সেই লক্ষ্যে পৌঁছানো আর হবে না। তাই যারা সফল হতে চান আর যারা সফল হয়েছেন, তাদের কিন্তু সেই নির্দিষ্ট প্ল্যান মতো, সেই নির্দিষ্ট পথে তাদের চলতে হয়েছে। আমাদের আজকের এই গল্প তো জারি থাকবে, তবে এখন থাকছে গান। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের কথায় কথায় নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের কথায় কথায় আমরা কথা বলছি আমাদের স্বপ্ন পূরণের গল্প নিয়ে, আর সেখানেই উঠে আসছে নানা কথা। আসলে আমাদের এই যে জীবনে আমরা সবাই সাফল্য চাই, আর তার যে পথটা, সেই যে জার্নিটা, সেটা কিন্তু খুব একটা সহজ নয়, আর সেখানেই আসে নানা রকমের বাধা। তবে আমরা আমাদের জীবনে সব কিছু তো আমরা জানতে পারি না, আমাদের যেগুলো অজানা, আমরা যেগুলো জানি না, সেটা জানার জন্য আমাদের অনেক প্রশ্ন করতে হয়। আমরা প্রশ্ন করলেই তার উত্তরটা কিন্তু আমরা পাব। তাই কখনো যদি কোনো কিছু না জানা থাকে, প্রশ্ন করতে আমাদের লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ জানতে চাইলেই তো আমরা সেটা জানতে পারব। আর যত আমরা জানব, আমাদের জ্ঞান ভাণ্ডারটাও কিন্তু তত বেশি বাড়বে, যেটা আমাদের জীবনের পথে চলতে আমাদের সাহায্য করবে। তাই প্রশ্ন করতে লজ্জা নয়, প্রশ্ন করলে তবেই কিন্তু জানা যায়। আমরা আমাদের আজকের এই কথায় কথায় নিয়ে থাকব, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের কথায় কথায় নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের কথায় কথায় নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট .com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের কথায় কথায় আমরা কথা বলছি নানা স্বপ্ন পূরণের গল্প নিয়ে। আসলে আমরা যখন কোনো নতুন বছর শুরু করি, আমরা তো তখন অনেক আশা নিয়ে সেই নতুন বছরটা শুরু করি, আর আমাদের সবারই কোনো না কোনো স্বপ্ন থাকে, কোনো না কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, আর সেখানে পৌঁছানোর জন্য, সেই স্বপ্ন পূরণের জন্য আমরা নানা রকমভাবে চেষ্টা করি। তবে সেই যে পথটা, সেই পথটা বা আমাদের সেই জার্নিটা কিন্তু খুব একটা মসৃণ হয় না, নানা রকমের বাধা আসে সেখানে, আর আমরা যখন সেগুলোকে অতিক্রম করি তখনই কিন্তু আমরা আমাদের সেই অভীষ্ট লক্ষ্যে, আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নকে আমরা পূরণ করতে পারি। আর এইভাবেই কিন্তু আমরা আমাদের জার্নিটা করি। আমাদের আজকের এই কথায় কথায় আমাদের গল্প করতে করতে ঘড়ি বলছে সময় শেষ। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামী শনিবার ঠিক এই একই সময় আবার চলে আসব কথায় কথায় নিয়ে, হয় সৌভিক না হয় আমি অনামিকা। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন, আড্ডার কানে কানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন। আজকের আড্ডাটা ঘিরে থাকবে যার নাম আপনি আমি সবাই সবচেয়ে আগে বলতে শিখেছি তার নাম। হ্যাঁ, ঠিক ধরেছেন, মা। এ একটা শব্দে অনেক শক্তি। আজ আমরা কথা বলবো বিখ্যাত মানুষজনকে নিয়ে নয়, বরং যারা তাদের ভিতটা শক্ত করেছিলেন। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে মহানায়ক উত্তম কুমার, কিংবদন্তি সত্যজিৎ রায় অথবা মানবতার প্রতীক মাদার টেরিজা, এই নামগুলোর পেছনে ছিলেন কিছু মা যারা আলোয় আসেননি কিন্তু আলো বানিয়েছিলেন। আজ মাদার্স ডে আর আড্ডা জাংশনের আজকের আড্ডা শুধু একটা দিনের নয়, একটা আজীবনের অনুভূতির জন্য। মাদার্স ডে উপলক্ষে রইল কিছু গান, গানের ওপারে ফিরব আড্ডায় সেই নীরব নির্মাতাদের জন্য।

মা মানে আমাদের কাছে কি শুধুই ডাক? মা মানে একটা ঘর, মা মানে একটা অপেক্ষা আর একটা বিশ্বাস, যেটা কখনো প্রশ্ন করে না। মা মানে শুধু জন্ম নয়, মা মানে একটা ভিত যেখানে চরিত্র তৈরি হয়, স্বপ্ন সাহস পায়, যেমন প্রভুনাময়ী দেবী, যেমন বীণা রায় আর শ্রী শ্রী সারদামা, যাদের স্নেহে মানুষ নিরাপদ আশ্রয়ের মানে শিখেছে। চলুন গানে গানে এই অনুভূতিটাকেই আরও গভীরভাবে ছুঁয়ে ফেলি। শুনতে থাকুন আড্ডা জাংশন রেডিও বাংলা নেট ডট কমে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

ফিরে এসেছি আবারও আড্ডা জাংশনে, আমি শুভায়ন। আপনি ভেবে দেখেছেন কখনো, বিখ্যাত হওয়ার আগে সব মানুষই মায়ের চোখে একটা বাচ্চা। ইনফ্যাক্ট বিখ্যাত হওয়ার পরেও মায়ের চোখে কি আমরা কখনো বদলাই? সেই ছোটটাই থেকে যায়। যেমন সুজাতা দেবীর কাছে সত্যজিৎ রায় ছিলেন সেই ছোট্ট মানিক, স্কুলের ব্যাগ, জ্বরের রাত আর পরীক্ষার আগের সেই প্রশ্ন, কিরে পারবি তো? এই লালন পালনই পরে হয়ে ওঠে শিল্প, পরে হয়ে ওঠে ইতিহাস। আরও কিছু গান অপেক্ষা করছে, সঙ্গে থাকুন আড্ডা জাংশনে, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। শুভায়নের সাথে আড্ডা জাংশনে, কোথাও যাবেন না।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আড্ডা জাংশনে গান শুনতে শুনতে আর আড্ডা দিতে দিতে একটা কথা মাথায় ঘুরছিল, মায়েদের সাইলেন্ট স্ট্রেংথ। মায়েরা খুব বেশি কথা বলেন না, কিন্তু পরিস্থিতি পড়তে জানেন। কিছু মা শক্তি দেখান না, তারা শক্তি তৈরি করেন। মাদার টেরেসা নিজে মা নন, তবু ছিলেন অগণিত মানুষের কাছে একটি আশ্রয়, একটা নিরাপত্তা। যেমন আমাদের মনে বাস করেন সারদা মা, যার কোমলতা ছিল দৃঢ় আর দৃঢ়তা ছিল শান্ত। গানের উপরে ফিরব আবার আটটা জাংশনে, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, শুনতে থাকবেন রেডিও বাংলানেট .com। আজ গানে গানে কথা থাকবেন সেই মায়েরাই।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম আড্ডা জাংশনে, আপনার সঙ্গে আমি শুভায়ন, আড্ডা আর গান নিয়ে সারাক্ষণ। যখন কোনো মানুষ দেশের প্রতীক হন, সংস্কৃতির মুখ হন বা মানবতার পথ দেখান, তখন তার কৃতিত্বের আগে একটা নীরব নাম থাকে, মা। হ্যাঁ, আজ এই আড্ডা সেই প্রভুরাময়ী, সেই বীণা, সেই সুজাতা, সেই সব সারদা মায়েদের নিয়ে, আর আমাদের চারপাশের এবং অসংখ্য চেনা অচেনা মায়েদের উদ্দেশ্যে। শুনতে থাকুন কিছু গান, ফিরবো আবার গানের ওপারে আড্ডা জংশনে।

0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
1: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
2: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম আড্ডা জাংশনে, আমি শুভায়ন। আজ আমাদের মায়েদের ঘিরে চলছে আড্ডা আর গানে গানে সারাক্ষণ। মায়েরা ছাড়তে জানেন কিন্তু দূরে থাকতে জানেন না, সন্তান এগোবে এই বিশ্বাসে তারা পেছনে দাঁড়িয়ে থাকেন নীরবে। কেউ দেশ গড়ার পথে, কেউ শিল্পের পথে, কেউ মানবতার পথে, আবার সেই পথের শুরুতে একটা আশীর্বাদ লাগে, একটা পার্বিত থাকে। গানে গানে ফিরবো আড্ডা জাংশনে আমি শুভায়ন, কিন্তু আপনি নিজেকে দূরে সরিয়ে রাখবেন না, ছেড়েও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ, আজ মাতৃ আরাধনায় আমরা করেছি মনোনিবেশ।

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে। আমি শুভায়ন, আর আজ আমাদের আড্ডার কেন্দ্রবিন্দু আমাদের মায়েরা। আরও একজন মাকে নিয়ে কথা বলবো যার কোনো একটা পরিচয় নয়। ঘরের ভিতরে সেই নীরব নায়িকা সর্বজয়া, যিনি বিখ্যাত নন কিন্তু যিনি বিখ্যাত হওয়ার আগে মানুষ হওয়াটা শেখান, আর সেই কারণেই সর্বজয়া সব ঘরের গল্প, সব সময়ের মায়ের গল্প। মা কোনো বিশেষ দিন চান না, একটু সময়, একটু মনোযোগ, এইটুকুই যথেষ্ট তার কাছে। আমার সন্তান যেন থাকে দুধের হাতে, শান্তিতে থাকে, এটুকুই তারা চান। আর তাই আজকের আড্ডাটা তাদেরকে নিয়ে, তাদেরকে ঘিরে। শুনি আবারও কিছু গান, গানের উপরে আবার অপেক্ষা করছে আমার আপনার আড্ডা চাক।

কর্মসূত্রে প্রবাসের মাটিতে আজ অনেকেই আমরা ঘর থেকে দূরে, কিন্তু মা জানেন দূরত্ব মানেই অনুপস্থিতি নয়, ভালোবাসা পৌঁছে যায় মনে কাজে অভ্যাসে। কেউ মাকে পান ছবিতে, কেউ প্রার্থনায়, যেমন সারদা মাকে অনেকে পান শান্ত আশ্বাসে, নিরাপদ নিরাপত্তায়। দেখা হবে গানের ওপারে আটটা জাংশনে, আমি সুভায়ন, আপনি কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখবেন না।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

আর যদি একটা কথাই বলা যায় তাহলে সেটাই হোক ধন্যবাদ, সব প্রভানাময়ী দেবীকে, সব বীণা রায়কে, সব সুজাতা দেবীকে, সব সারদা মাকে, সব সর্বজয়াকে, প্রতিটা ঘরের মাদার টেরিজাকে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: সেই কোন দেশে আমরা যাচ্ছিলাম, কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম, পেরিয়ে পেরিয়ে উঁচু নিচু ঢালু মাঠ, শিশির ভেজানো কাঁটাতার গাছপালা, আলপথে নেমে আমরা যাচ্ছিলাম, ধান ক্ষেত ভেঙে আমরা যাচ্ছিলাম, ছোট বোন আর মা বাবা গ্রামের লোক, তার পাশে আমি, দুলালি না প্রিয়বালা, বাবা মার ডাক বাড়িতে দুলালি বলে, প্রিয়বালা নাম দিয়েছিল পাঠশালা, দু তিন ক্লাসের লেখাপড়া সবে শুরু, গ্রামেকে বলল পালা রে সবাই পালা, সারা গ্রাম নিয়ে পালিয়ে যাচ্ছিলাম, মা বাবা দু বোন পালিয়ে যাচ্ছিলাম, ঝোপঝাড় ঠেলে হাজা মজা নদী ঠেলে, পথে ঘুমন্ত দাঁড়িয়ে খড়ের চালা, ঘুমন্ত বেড়া চালে ঘুমন্ত লাউ, উঠোনে শোয়ানো গরুর গাড়ির চাকা, শোয়ানো লাঙল দাওয়ায় শিউলি গাছ, ঘোড়া নিম গাছে চাঁদ অর্ধেক ঢাকা, শব্দ না করে চলে যাই তবু ডাল নিচু হয়ে এসে ছুঁয়েছে কপাল মাথা, শিশিরে ঠান্ডা ভেজা আর খসখসে, হাতের পাতার মতনই গাছের পাতা, কত কত মাঠ পার হয়ে তারপর জিরিয়ে নিয়েছি গাছেরই তলায় বসে, যে যার পোটলা খুলে চিঁড়ে গুড় মুড়ি, শেষে চোখ লেগে এসেছে ক্লান্তি দোষে, আচমকা দেখি ছুটোছুটি করে লোক, কিভাবে আগুন লেগে গেছে গ্রামে গ্রামে, কই রে আদুরি ও দুলালি তোরা কই, মা বাবা ডাকছে আমাদের ডাক নামে, আমি রইলাম আদুরি ছিটকে গিয়ে কোথায় পড়ল কেউ জানল না কিছু, আমরা সবাই কাঁটাতার পেরোলাম, আমরা সবাই ঘাড় নিচু মাথা নিচু, খাতা পেরোলাম ইমিগ্রেশন খাতা, লঞ্চ পেরোলাম তারপর ট্রেন পথ, কোন এক দেশে আমরা যাচ্ছিলাম, যত গেছি তত ছিঁড়ে ছিঁড়ে গেছে পথ, কোথায় সে দেশ অতীতে ভবিষ্যতে, সে কোন বয়স আমরা ছেড়ে এলাম, দুলালি দুলালি প্রিয়বালা প্রিয়বালা, রাস্তায় পড়ে হারিয়ে গিয়েছে নাম, খানিকটা নাম ধান খেতে পড়ে গেছে, খানিকটা গেছে নদী জলে আঘাটায়, খানিকটা নাম নিয়ে নিল পাঠশালা, খানিকটা গেল রাস্তার দাঙ্গায়, যে গাছের নিচে জিরোতে বসেছিলাম খানিকটা নাম সেই গাছটায় আছে, খানিকটা নাম মাঠের শিশির নিল, খানিকটা গেছে রাত পড়োশির কাছে, খানিকটা নাম বেড়ায় আটকে গেল, খানিকটা গোঁজা রইল খড়ের বাতায়, খানিকটা নাম কাঁটা তারে তারে মেধা, খানিকটা যায় ইমিগ্রেশন খাতায়।
2: ফিরে এলাম আড্ডা জাংশনে, তবে একদম শেষ পর্যায়ে। আজ সারা দিন মেতে রইলাম মাকে নিয়ে, মায়েদের নিয়ে। মা কোনো চরিত্র নন, মা একটা নিরাপদ জায়গা যেখানে ভুল করলেও ফিরে আসা যায়। আজকে মাদার্স ডে স্পেশাল এই পর্যন্তই। আপনার মা যদি পাশে থাকেন আজ একটু বেশি সময় দিন, আর যদি দূরে থাকেন একটু বেশি মনে রাখুন। আমি শুভান, ভালো থাকবেন, আবারও ফিরব নতুন আড্ডা নিয়ে পুরনো আড্ডা জাংশনে। শুধু থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

নমস্কার, শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আর আজকে শনিবারের বাজারে হারানো সুরের আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করব একজনের কথা, এমন একজনের কথা যিনি কিনা বাংলা সিনেমা তথা ভারতীয় ফিল্মে নিজের একটা আলাদা ভুবন প্রতিষ্ঠিত করেছিলেন। তাকে বলা যেতেই পারে মৃণাল ভুবন। আগে হ্যাঁ, মৃণাল ভুবন, মৃণাল সেন। গত 14 তারিখ তার জন্মদিন গেছে। আর আজকে রেডিও বাংলানেট ডট কমে আপনাদের সঙ্গে শেয়ার করব তার তৈরি, তার সৃষ্ট ভুবনের কিছু দিকের কথা, সেই দিক যেগুলো কিনা আমাদের নতুনভাবে জাগরিত করে, নতুনভাবে শিহরিত করে, নতুনভাবে পৃথিবীকে চেনায়। তো মৃণাল ভুবনকে নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে, আমাদের হারানো সুরের আড্ডার আসরে কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

দিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ।

যে ঠিক কতটা স্রোতের বিপরীতে হাঁটতে পারেন সেটা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছিলেন নিজের সবেমাত্র দ্বিতীয় ফিল্মেই। সেই ফিল্মের নাম নীল আকাশের নিচে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাকে বলছি মৃণাল ভুবনে এরকম কিছু ঘটনা আছে যেগুলো কি না সত্যি আমাদের এই জগৎকে নতুনভাবে চেনায়। তো যে কথা বলছিলাম, 1959 খ্রিস্টাব্দে মুক্তি পায় মৃণাল সেনের দ্বিতীয় ফিল্ম নীল আকাশের নিচে। সেখানে কিন্তু একটি চাইনিজ ভদ্রলোকের কথা দেখানো হয়েছে, আর সেই সময় যখন কিনা ইন্ডিয়া চায়না ওয়ার চলছে বা একদম মুখোমুখি। সেখানে দেখানো হয়েছে যে একটি চাইনিজ ভদ্রলোক কিভাবে ভারতবর্ষে কলকাতায় এসে স্ট্রাগল করেন। ইনফ্যাক্ট এটি ভারতের প্রথম বা স্বাধীন ভারতের প্রথম ফিল্ম যেটি ব্যান্ড করা হয়েছিল। তথাপি মৃণালবাবু কিন্তু নিজের চেতনা থেকে, নিজের বিবেক থেকে এবং নিজের মতবাদ থেকে বিন্দু মাত্র সরে আসেননি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে মৃণাল ভুবনকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

সেটা তো গেল দ্বিতীয় ফিল্মের কথা, অর্থাৎ নীল আকাশের নিচের কথা। কিন্তু তার আগে কিন্তু মৃণাল সেন একটি ফিল্ম বানিয়েছিলেন, কিন্তু সেই ফিল্মকে ঘিরে আরও একটি গল্প আছে। সেই গল্পের কথা আপনাদের বলবো, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট.কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর মৃণাল সেনকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। ওনার সৃষ্ট ভুবনে এরকম অনেক মণিমাণিক্য আছে যেগুলো কিনা সত্যি আমাদের নতুন করে ভাবতে শেখায়। তার মধ্যে অন্যতম হচ্ছে তার প্রথম ফিল্ম রাত ভোর। সেই ফিল্মটি মৃণালবাবু নিজেই নাকি ঠিক করে দেখেননি, এবং তিনি বলেছিলেন অনেক পরে যে সেই ফিল্মটি বানিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন না, ওই জন্য তিনি ফিল্মটাকে খুব একটা গুরুত্বও দেননি। এরকম সখেদে এবং কোনো রকম লুকোছাপা ছাড়া স্বীকারোক্তি আমরা কজন করতে পারবো বলুন তো। তো রেডিও বাংলানেট.কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে মৃণাল ভুবনকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

একটি ফিল্মের কেন্দ্রীয় চরিত্র ঠিক কি হতে পারে, একটা ফিল্মের প্রোটাগনিস্ট ঠিক কি হতে পারে, একটি মানুষ, সেটা ছেলে হতে পারে কিংবা মেয়ে হতে পারে কিংবা একটি বাচ্চাও হতে পারে, অথবা কিছু কিছু ক্ষেত্রে পশু পাখিও হতে পারে, যেমন ধরুন হাতি কিংবা কুকুর। কিন্তু মৃণাল বাবু কিন্তু এর বিপরীতে ভেবেছিলেন। তিনি এরকম কিছু ফিল্ম বানিয়ে গেছেন যেখানে প্রোটাগনিস্ট বা কেন্দ্রীয় চরিত্র হলো একটি শহর, সেই শহর যার নাম কলকাতা। ইনফ্যাক্ট এই সব ফিল্মে কলকাতা কিন্তু একটি সচল সজীব মেকানিজম, যেমন ধরুন পুনশ্চ কিংবা ইন্টারভিউ কিংবা কলকাতা 71, সমস্ত জায়গায় সমস্ত ফিল্মে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কলকাতা শহর। এরকমই অদ্ভুত সিনেমার ভুবনে তিনি নিজের ভুবন তৈরি করে গিয়েছিলেন, যাকে বলা যেতেই পারে মৃণাল ভুবন। তো মৃণাল ভুবনকে নিয়েই আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। আর রেডিও বাংলানাইট.কম এ আমি গৌরব বসে আছি আপনাদের মুখোমুখি আমাদের হারানো সুরের আড্ডার আসরে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানাইট.কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etosservices.com.

মৃণাল ভুবনে কিন্তু ভুবন সোমের কৃতিত্বই আলাদা। বলতে গেলে এই ভুবন সোম একটি মাইলস্টোন, শুধুমাত্র মৃণালবাবুর কেরিয়ারেই নয়, ইন্ডিয়ান ফিল্মের কেরিয়ারেও। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে মৃণাল সেনের ভুবনকে নিয়ে, মৃণাল সেন সৃষ্ট ভুবন, মৃণাল ভুবনকে নিয়ে বেশ কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি। আর যে কথা বলছিলাম যে 1969 খ্রিস্টাব্দে মুক্তি পায় ভুবন সোম, আর তারপরেই কিন্তু অফিসিয়ালি শুরু হয় ইন্ডিয়ান সিনেমার নিউ ওয়েভ মুভমেন্ট। বলতে গেলে ভুবন সোম, পরবর্তীকালে উস্কি রোটি এবং সারা আকাশ, এই তিনটি ফিল্মকে নিয়েই শুরু হয় ইন্ডিয়ান ফিল্মের নিউ ওয়েভ মুভমেন্ট। আর মৃণাল বাবু তথা ভারতীয় সিনেমার ইতিহাসে এই ভুবন সোম কিন্তু একটি ল্যান্ডমার্ক হিসেবেই বিবেচিত হয়ে এসছে আর বিবেচিত হয়ে যাবে। তো রেডিও বাংলানেট.কম এ একটা ছোট্ট ব্রেক নিচ্ছি আমি গৌরব এখন, আর আমাদের আড্ডাটা হারানো সুরের আড্ডার আসরে জারি থাকবে মৃণাল ভুবনকে নিয়েই। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও নিয়ন রেডিও বাংলানেট.কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

মধ্যবিত্ত বাঙালি জীবন এবং মৃণাল সেন, এরা কিন্তু একে অপরকে ছাড়া বলতে গেলে অসম্পূর্ণ। তার কারণ, মধ্যবিত্ত বাঙালিদের মৃণাল সেন যেভাবে নিজের সিনেমায় নিজের ভুবনে প্রতিষ্ঠিত করেছেন, পোর্ট্রে করেছেন, সেটা বলতে গেলে অবিস্মরণীয়। যেমন ধরুন, যদি ইন্টারভিউ সিনেমাটার কথাই বলি, যেখানে কিনা এক সদ্য তরুণ মেধাবী মধ্যবিত্ত বাঙালি, সে বিভিন্ন জায়গায় চেষ্টা করেও কোনো রকম চাকরি কিন্তু জোগাড় করতে পারেনি। অবশেষে সেটা কি হয়েছে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এই মধ্যবিত্ত যন্ত্রণা তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন ফিল্মে ইন্টারভিউ সমেত, সেটাও কিন্তু এক কথায় অবিস্মরণীয়। এই জন্য এই মৃণাল ভুবন এতটা স্পেশাল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে মৃণাল ভুবনকে নিয়ে কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে মৃণাল ভুবনের আরও অনেক অলিগলি অপেক্ষা করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: মধ্যবিত্তে যন্ত্রণা তিনি যেরকম নিজের ফিল্ম নিজের সিনেমার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, সেরকমই মধ্যবিত্তের দুমুখ চরিত্র হিপোক্রিসিও কিন্তু তিনি ফুটিয়ে তুলতে দ্বিধা বোধ করেননি। যেমন ধরুন তার কিছু ফিল্ম, যেমন ধরুন একদিন প্রতিদিন কিংবা খারিজ, এই সমস্ত ফিল্মের দিকে তাকালে আমরা দেখতে পাই যে মধ্যবিত্ত গড় বাঙালি শুধুমাত্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তাই কিন্তু নয়, বিভিন্ন ঘটনার পরে তারা কিন্তু রীতিমতন ফাউল প্লেও করতে পারেন, সেই কথাও তিনি জোর গলায় দাবি করে এসেছেন তার সৃষ্ট ভুবনে, মৃণাল ভুবনে। তো রেডিও বাংলানে ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে মৃণাল সেনের সৃষ্ট ভুবনকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। মৃণাল ভুবন আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি, এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা আপনার সঙ্গে শেয়ার করবো, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলা নেট ডট।
1: এতটা পথ পেরিয়ে

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

একটা কথা আমরা অনেকেই বলি যে অরাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু যদি একটু ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু বোঝা যাবে যে পৃথিবীতে অরাজনৈতিক বলে কোনো ব্যাপার হয়ই না। সবারই কোনো না কোনো রাজনৈতিক মতবাদ থাকে। অবভিয়াসলি মৃণাল সেনেরও ছিল, এবং তিনি তার বামপন্থা রাজনৈতিক মতবাদ থেকে কিন্তু কখনোই সরে আসেননি। তার সৃষ্ট ভুবনে তার বিভিন্ন ফিল্মে কিন্তু এই বামপন্থা রীতিমতন দৃপ্ত কণ্ঠে তার জানান দিয়েছে। যেমন ধরুন কলকাতা ৭১ কিংবা আকালের সন্ধানে, এই সমস্ত ফিল্মে কিন্তু মৃণাল সেন বেশ জোর গলায় বামপন্থার পথ অবলম্বন করেছেন। এরকমই বলিষ্ঠ একজন মননশীল ব্যক্তিত্ব ছিলেন মৃণাল সেন। তো রেডিও বাংলার এই ডটকমে আজকে হারানো সুরের আড্ডার আসলে মৃণাল সেনের সৃষ্ট ভুবন মৃণাল ভুবনকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

বিভিন্ন সুপারস্টার, অবশ্যই তারা সুপারস্টার, যারা কিনা মৃণাল সেনের ছায়ায় লালিত পালিত হয়েছেন এবং মৃণাল সেনই তাদেরকে বড় পর্দায় প্রতিষ্ঠিত করেছেন। যেমন ধরুন মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর, রঞ্জিত মল্লিক এবং অবশ্যই মৃণাল সেনের বরপুত্র বলতে পারেন, তিনি আমাদের প্রত্যেকের প্রিয় অঞ্জন দত্ত। তো সেই অঞ্জন দত্ত কিছুদিন আগেই মৃণাল সেনকে নিয়ে একটি বায়োপিক তৈরি করলেন। আবার সৃজিৎ মুখার্জিও কিছুদিনের মধ্যেই প্রকাশ করবেন মৃণাল সেনকে নিয়ে তার নিজস্ব একটি বায়োপিক। রেডিও বাংলায় ডটকম শুনছেন হারানো সুর, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি আর আমাদের আড্ডাটা জারি আছে আজকে মৃণাল সেনের সৃষ্ট ভুবনকে নিয়ে, মৃণাল ভুবনকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে মৃণাল ভুবনকে নিয়ে আরো অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজী সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

কুণাল সেন যেটি কতটা স্পেশাল ছিলেন এবং কত বড় একজন ডাইরেক্টর ছিলেন তার একটা উপমাই যথেষ্ট। তিনি তার জীবনে 19টি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, ভাবতে পারেন 19টি ন্যাশনাল অ্যাওয়ার্ড। এছাড়াও ভারত সরকার তাকে ভূষিত করেছেন পদ্মভূষণ সম্মানে, ফ্রান্স তাকে দিয়েছেন অর্ডার দি আর্টস এট দি লেটার্স, আবার রাশিয়া গভর্নমেন্ট তাকে অর্ডার অফ ফ্রেন্ডশিপ সম্মানে ভূষিত করেছেন, আবার ভারত সরকার তার সারা জীবনের কাজের জন্য তাকে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডসে ভূষিত করেছেন। কিন্তু সব থেকে বড় যে পুরস্কারটি তিনি পেয়েছেন সেটি হল আপামর সিনেমা প্রেমী মানুষের সশ্রদ্ধ প্রণাম। তো রেডিও বাংলায় ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে মৃণাল সেনের সৃষ্ট ভুবন মৃণাল ভুবনকে নিয়েই কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন হারানো সুর এট দ্য রেট অফ রেডিও বাংলানে ডট কম অ্যাড্রেসে, হারানো সুর HARANOSUR এট দ্য রেট অফ রেডিও বাংলানে ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানে ডট কম চলতে থাকে আপনারই জন্য আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

রেডিও বাংলানেট ডট কমে শুনছেন কথায় কথায়। প্রতি শনিবার কথায় কথায় নিয়ে হাজির হয়ে যাই কখনো সৌভিক, কখনো আমি অনামিকা। আজ কথায় কথায় আগামী দু ঘন্টা আপনার সঙ্গে থাকব আমি। আমরা যখন কোনো নতুন বছর শুরু করি, তখন আমরা অনেক নতুন নতুন আশা নিয়ে কিন্তু সেই বছরটা শুরু করি। আবার আমরা বছরের শেষে হিসেব কষতে বসি যে কোন কোন জিনিসগুলো আমাদের পাওয়া হলো না। আমরা সেই হিসেবটা যেমন করি, তেমন যেইগুলো আমরা পেলাম সেটা নিয়েও তো আমাদের আনন্দ হয়, আমাদের ভালো লাগে। আর আমরা নতুন বছরে আমরা আমাদের সফলতা যাতে আরো বেশি করে পাই, সেই জন্য আমরা কিছু আমাদের জীবনে কিছু পরিবর্তন আমরা আনতে পারি। সেগুলো কি, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তবে এখন শুনবো গান, চলুন শুনে নি পরপর তিনটে গান, তারপর কথায় কথায় নিয়ে আপনার সঙ্গে থাকবো আমি অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমরা সবাই জীবনে সাফল্য চাই, আমরা আবার অন্যের সাফল্যের গল্প শুনতেও পছন্দ করি, কিন্তু এই যে সফলতার পথে যে চলা, সেই পথ চলাটা কিন্তু সহজ নয়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের কথায় কথায় নিয়ে। আমরা এই যে সাফল্যের গল্প শুনছি বলছি, আসলে আমরা যখন নতুন বছর শুরু হয় আমরা তো অনেক স্বপ্ন নিয়ে সেই বছরটা শুরু করি, আর তখন আমাদের সেই নতুন বছরে সেই যে নতুন লক্ষ্য আর সেই লক্ষ্যে পৌঁছানোর একটা চেষ্টা কিন্তু আমাদের সকলের থাকে। আর সেই যে লক্ষ্যে পৌঁছানো, সেই সাফল্য লাভ করা, সেই পথটা কিন্তু সহজ নয়, সেই পথটা সবসময় মসৃণ হয় না, আর সেই জন্য আমাদের একটু বেশি দক্ষতার প্রয়োজন হয়, আমাদের অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। আর সেই লক্ষ্য যদি আমাদের স্থির থাকে, তাহলে সেই লক্ষ্যের পথে পৌঁছানোর জন্য আমাদের একটু বেশি যত্ন তো অবশ্যই নিতে হবে। তার জন্য সবার আগে আমাদের সেই যে লক্ষ্যের পথে পৌঁছানোর যে জন্য যে দক্ষতার প্রয়োজন, সেই দক্ষতাটা আমাদের অর্জন করতে হবে। আমরা আমাদের এই গল্প নিয়ে থাকবো আমাদের আজকের কথায় কথায়। তবে এখন পরপর দুটো গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের কথায় কথায় নিয়ে। আমরা আজকে কথায় কথায় কথা বলছি এই যে আমরা সবাই জীবনে সাফল্য চাই, আর সেই যে সফলতার পথে যে চলাটা সেটা কিন্তু খুব একটা সহজ নয়। আর সেই জন্যই আমাদের যেটা প্রয়োজন, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে দক্ষতার প্রয়োজন, সেই দক্ষতা আমাদের অর্জন করতে হবে। আমরা বিরতিতে যাওয়ার আগেই সেটা নিয়ে কথা বলছিলাম। এক্ষেত্রে যদি আমরা যেই কাজটিতে আমাদের আগ্রহ রয়েছে সেই কাজটা আমরা করি, তাহলে সেই কাজটা কিন্তু আমরা অনেক আনন্দ করে, অনেক মজা করে সেই কাজটা আমরা করতে পারি। আর সেক্ষেত্রে আমাদের লক্ষ্যে পৌঁছানোর যে পথটা, সেই পথটা অনেক সহজ হয়, কারণ আমাদের যেহেতু সেই কাজটা করতে ভালো লাগছে, সেই জন্য সেই কাজের প্রতি যেহেতু আমাদের আগ্রহ রয়েছে, সেটা আমরা অনেক মন দিয়ে অনেক ভালোবেসে করতে পারি। তাই আমাদের সফলতার পথে চলতেও কিন্তু আমাদের অনেক বেশি মজা হয়, অনেক বেশি ভালো লাগে। যদি আমরা আমাদের এই প্যাশনগুলোকে আমাদের প্রফেশনে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়। আমরা আমাদের এই মজার মজার গল্পগুলো নিয়ে থাকব আমাদের আজকে কথায় কথায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

খুশবু নাকি কালো আকাশে ভালো জোনাকি নাকি।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কি? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আমরা যখন কোনো সফল মানুষকে দেখি, আমরা তখন তার শুধু সেই সাফল্যটাই দেখি, কিন্তু তার সেই সফলতার পেছনে যে পথ চলা, সেই যে জার্নিটা, সেটা কিন্তু আমরা সবসময় জানতে পারি না বা জানতে চাইও না। আসলে সেই পথটা কিন্তু খুব একটা সহজ নয়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের কথায় কথায় নিয়ে। আমরা আজকে এই যে আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছনো এবং সেই যে লক্ষ্যে পৌঁছনোর পথ, সেই সব কিছু নিয়ে আমরা কথা বলছি, আর সেখানেই উঠে আসছে এই পরিশ্রমের কথাটা। কারণ কোনো কাজ বা কোনো লক্ষ্যে পৌঁছনো, সেই যে নিজের স্বপ্ন পূরণের জন্য পথ চলা, সেই চলার পথটা কিন্তু খুব মসৃণ হয় না। তাই কঠোর পরিশ্রম করে তবেই সেই জায়গাটাতে পৌঁছানো যায়। তাই আমরা যখন কোনো সফল মানুষকে দেখি, তখন তার জার্নিটা, সেই গল্পটা যদি আমরা কখনো শুনি, তখন দেখা যাবে যে সেই পথটা কত কঠোর পরিশ্রম করে তবে তাকে সেই লক্ষ্যে পৌঁছতে হয়েছে। আমরা যখন কোনো পাহাড়ের সেই উঁচু, সেই শিখরকে আমরা দেখি, তখন আমরা বুঝতে পারি যে সেখানে পৌঁছানোটা সত্যি বড় কঠিন সে পথ। তাই একটু বেশি পরিশ্রম তো অবশ্যই করতে হবে। আমরা আমাদের এই গল্প জারি রাখব, তবে বিরতির ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি কথায় কথায় নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা আমাদের জীবনের যে স্বপ্নগুলো সেগুলো পূরণ করার চেষ্টা করি, আর সেই জন্যই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা নানা রকমের কাজ করি। আবার অনেক সময় আমরা হাল ছেড়ে দিই। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের কথায় কথায় আমরা কথা বলছি আমাদের এই স্বপ্ন পূরণের গল্প নিয়ে। আসলে আমরা জীবনে তো সবাই সফল হতে চাই, আর সেই পথটা তো খুব একটা সহজ নয়, আর সেই পথে চলতে গিয়ে নানা রকমের বাধা আসে, আর তখন অনেক সময় কিন্তু আমরা হাল ছেড়ে দিই। আবার অনেক সময় যদি আমরা কোনো বাধা পাই বা আমরা সেই পথে কোনোভাবে আমরা ফেল করি, তাহলে আমরা হতোত্তম হয়ে যাই, আমরা নিজেদের দুর্বল ভাবতে শুরু করি এবং মনে হয় যে সেই কাজটা আমার দ্বারা হবে না, আর তখন অনেক সময় হীনমন্যতাতেও ভুগতে থাকেন অনেকে। কিন্তু নিজেকে কখনোই দুর্বল না ভেবে সেই যে একাগ্র মনে যে আমাকে সেই লক্ষ্যে পৌঁছতেই হবে, সেই যে একটা মনে ভাবনা স্বপ্ন আর সেই যে একটা দৃঢ়তা, সেটা নিয়ে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে স্বপ্ন ছুঁতে খুব একটা বেশি সময় লাগে না। আমরা আমাদের আজকের এই কথায় কথায় নিয়ে থাকব, তবে গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
1: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
2: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আমাদের স্বপ্ন পূরণের গল্প নিয়ে আজ আমরা রয়েছি কথায় কথায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের কথায় কথায় আমরা কথা বলছি আমাদের এই সাফল্য। আমরা তো জীবনে সবাই সফল হতে চাই, আর সেখানেই সেই যে চলার পথটা, সেই যে জার্নিটা, সেটা তো খুব একটা সহজ নয়। আর সেই কঠিন পথটা কিন্তু তারাই পার করতে পারেন যারা সেই মনের জোর নিয়ে, লক্ষ্য স্থির রেখে সেখানে পৌঁছতে চান। আর সেই জন্য যেটা করতে হয় সেটা হলো নিজের মনের সেই ইচ্ছেটাকে ভীষণ জোরালো করতে হয়। আর কে কি বলল, কে কি ভাবল, সেটা নিয়ে যদি আমরা খুব বেশি মাথা ঘামাই তাহলে নিজের সেই লক্ষ্যে পৌঁছানোর পথটা কিন্তু কোথায় একটা হারিয়ে যায়। আর সেই জন্যই নিজের ইচ্ছেটাকে, নিজের ভাবনাটাকে, নিজের সেই স্বপ্নটাকে দেখে আমাদের পথ চলতে হবে। আর কে কি ভাবল, কে কি বলল, সেই কথাটাকে একটু যদি আমরা পাশে সরিয়ে রাখতে পারি সেটা বোধহয় আমাদের লক্ষ্যে পৌঁছতে অনেক বেশি সাহায্য করে। আমাদের এই আজকের কথায় কথায় আমাদের এই গল্প জারি থাকবে। তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

পালায় নেই যে অবসর, বুঝলে নটবর তুমিও যাবে না আমিও যাব না।

বুঝলে নটবর, এই মনটা যদি সিরাজ সাজে আমার ভাগ্য মির্জাফর। আমার মনটা যদি সিরাজ সাজে ভাগ্য মির্জাফর, বুঝলে নটবর, কিছুতেই যাব না, তুমিও না আমিও না।

0: বুঝলে নটবর, তুমিও যাবে না আমিও যাব।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

বছরকে বিদায় জানিয়ে আমরা নতুন আশায়, নতুন ভাবনায় নতুন বছরকে বরণ করে নিয়েছি। আর যখনই কোনো নতুন বছর আসে, আমাদের অনেক অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে, আর সেই স্বপ্ন আর আশাগুলোকে পূরণ করার ইচ্ছে থাকে। আমরা যখন আমাদের কোনো স্বপ্নকে পূরণ করতে চাই, আমরা যখন আমাদের সেই লক্ষ্যে পৌঁছতে চাই, সেই যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু একটু কঠিন হয়, সবসময় সহজ হয় না। আর সেই কঠিন পথটা চলতে গেলে আমাদের নানা রকমের বাধা আসে, আর সেই বাধা বিপত্তিগুলোকে আমাদের অতিক্রম করেই কিন্তু আমাদের সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে হয়। আর সেই সব গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের কথায় কথায়। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। এই যে আমাদের আজকের কথায় কথায় আমরা আমাদের জীবনের এই যে সাফল্যের গল্পগুলো করছি, আর সেখানেই তো উঠে আসছে নানা রকমের গল্প। আমাদের এই যে পথ চলা, সেই চলার পথে নানা রকমের আমাদের যে বাধা আসে, সেখানে যদি আমরা সেখানে আটকে গিয়ে আমরা ভাবি যে আর হলো না, তাহলে কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছানোর পথটা পিছিয়ে যাবে। আমাদের ভাবতে হবে প্রতিটি দিন একটি নতুন দিন, নতুনভাবে নতুন উদ্যমে শুরু করার দিন, আর সেইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে নতুন আশা আর নতুন ভাবনা নিয়ে। ফিরে আসছি কানের ওপারে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

জীবনে সফল হতে আমরা সবাই চাই, কিন্তু সেই সাফল্য পেতে হলে সেই যে চলার পথটা, সেই পথটাকে চলতে গেলে কিভাবে যেতে হবে তার জন্য একটা চিন্তা, সুনির্দিষ্ট একটা চিন্তা করে নিতে হবে। আর সেই জন্য একটা প্ল্যানেরও কিন্তু প্রয়োজন আছে, কারণ চিন্তা না করে কাজ করা আর কাজ না করে চিন্তা করা দুটোই কিন্তু ঠিক নয়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের কথায় কথায় নিয়ে। আজ কথায় কথায় আমরা কথা বলছি আমাদের স্বপ্ন পূরণের গল্প নিয়ে। আমরা সবাই আমাদের স্বপ্ন পূরণ করতে চাই, আমাদের নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, কিন্তু সেই যে লক্ষ্যে পৌঁছানোর পথটা, সেই যে জার্নিটা, সেই যে পথটা তো খুব একটা সহজ পথ নয়। সেই কঠিন রাস্তাটা চলতে গেলে আমাদের একটা প্ল্যান তো করতেই হয়, আর সেই জন্য আগে থেকেই সুনির্দিষ্টভাবে যদি আমরা একটা চিন্তা করে নিই, একটা প্ল্যান করে নিই, আর সেইভাবে যদি আমরা চলি, তাহলে আমাদের লক্ষ্যে পৌঁছানোর কাজটা কিন্তু অনেক বেশি সহজ হয়। আর কি হবে, কেমন করে করব, এটা নিয়ে যদি আমরা অনেক বেশি চিন্তা করতে শুরু করি, আর চিন্তা করতে করতে

আমরা কাজটাই না করি তাহলে তো আমাদের কখনোই সেই লক্ষ্যে পৌঁছানো আর হবে না। তাই যারা সফল হতে চান আর যারা সফল হয়েছেন তাদের কিন্তু সেই নির্দিষ্ট প্ল্যান মতো, সেই নির্দিষ্ট পথে তাদের চলতে হয়েছে। আমাদের আজকের এই গল্প তো জারি থাকবেই, তবে এখন থাকছে গান। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের কথায় কথায় নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের কথায় কথায় আমরা কথা বলছি আমাদের স্বপ্ন পূরণের গল্প নিয়ে, আর সেখানেই উঠে আসছে নানা কথা। আসলে আমাদের এই যে জীবনে আমরা সবাই সাফল্য চাই, আর তার যে পথটা, সেই যে জার্নিটা, সেটা কিন্তু খুব একটা সহজ নয়, আর সেখানেই আসে নানা রকমের বাধা। তবে আমরা আমাদের জীবনে সব কিছু তো আমরা জানতে পারি না, আমাদের যেগুলো অজানা, আমরা যেগুলো জানি না, সেটা জানার জন্য আমাদের অনেক প্রশ্ন করতে হয়। আমরা প্রশ্ন করলেই তার উত্তরটা কিন্তু আমরা পাব। তাই কখনো যদি কোনো কিছু না জানা থাকে, প্রশ্ন করতে আমাদের লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ জানতে চাইলেই তো আমরা সেটা জানতে পারব। আর যত আমরা জানবো, আমাদের জ্ঞান ভাণ্ডারটাও কিন্তু তত বেশি বাড়বে, যেটা আমাদের জীবনের পথে চলতে আমাদের সাহায্য করবে। তাই প্রশ্ন করতে লজ্জা নয়, প্রশ্ন করলে তবেই কিন্তু জানা যায়। আমরা আমাদের আজকের এই কথায় কথায় নিয়ে থাকব, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের কথায় কথায় নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের কথায় কথায় নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের কথায় কথায় আমরা কথা বলছি নানা স্বপ্ন পূরণের গল্প নিয়ে। আসলে আমরা যখন কোনো নতুন বছর শুরু করি, আমরা তো তখন অনেক আশা নিয়ে সেই নতুন বছরটা শুরু করি। আর আমাদের সবারই কোনো না কোনো স্বপ্ন থাকে, কোনো না কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, আর সেখানে পৌঁছানোর জন্য, সেই স্বপ্ন পূরণের জন্য আমরা নানা রকমভাবে চেষ্টা করি। তবে সেই যে পথটা, সেই পথটা বা আমাদের সেই জার্নিটা কিন্তু খুব একটা মসৃণ হয় না, নানা রকমের বাধা আসে সেখানে। আর আমরা যখন সেগুলোকে অতিক্রম করি, তখনই কিন্তু আমরা আমাদের সেই অভীষ্ট লক্ষ্যে, আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নকে আমরা পূরণ করতে পারি। আর এইভাবেই কিন্তু আমরা আমাদের জার্নিটা করি। আমাদের আজকের এই কথায় কথায়, আমাদের গল্প করতে করতে ঘড়ি বলছে সময় শেষ। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামী শনিবার ঠিক এই একই সময় আবার চলে আসব কথায় কথায় নিয়ে, হয় সৌভিক না হয় আমি অনামিকা। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন, আড্ডার কানে কানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন। আজকের আড্ডাটা ঘিরে থাকবে যার নাম আপনি আমি সবাই সবচেয়ে আগে বলতে শিখেছি, তার নাম, হ্যাঁ ঠিক ধরেছেন, মা। এই একটা শব্দে অনেক শক্তি। আজ আমরা কথা বলবো বিখ্যাত মানুষজনকে নিয়ে নয়, বরং যারা তাদের ভিতটা শক্ত করেছিলেন। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে মহানায়ক উত্তম কুমার, কিংবদন্তি সত্যজিৎ রায় অথবা মানবতার প্রতীক মাদার টেরিজা, এই নামগুলোর পেছনে ছিলেন কিছু মা যারা আলোয় আসেননি কিন্তু আলো বানিয়েছিলেন। আজ মাদার্স ডে আর আড্ডা জাংশনের আজকের আড্ডা শুধু একটা দিনের নয়, একটা আজীবনের অনুভূতির জন্য। মাদার্স ডে উপলক্ষে রইল কিছু গান, গানের ওপারে ফিরব আড্ডায় সেই নীরব নির্মাতাদের জন্য।

মা মানে আমাদের কাছে কি শুধুই ডাক? মা মানে একটা ঘর, মা মানে একটা অপেক্ষা আর একটা বিশ্বাস যেটা কখনো প্রশ্ন করে না। মা মানে শুধু জন্ম নয়, মা মানে একটা ভিত যেখানে চরিত্র তৈরি হয়, স্বপ্ন সাহস পায়, যেমন প্রভুনাময়ী দেবী, যেমন বীণা রায় আর শ্রী শ্রী সারদা মা, যাদের স্নেহে মানুষ নিরাপদ আশ্রয়ের মানে শিখেছে। চলুন গানে গানে এই অনুভূতিটাকেই আরো গভীরভাবে ছুঁয়ে ফেলি। শুনতে থাকুন আড্ডা জাংশন রেডিও বাংলা .com।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

ফিরে এসেছি আবারও আড্ডা জাংশনে, আমি শুভায়ন। আপনি ভেবে দেখেছেন কখনো, বিখ্যাত হওয়ার আগে সব মানুষই মায়ের চোখে একটা বাচ্চা। ইনফ্যাক্ট বিখ্যাত হওয়ার পরেও মায়ের চোখে কি আমরা কখনো বদলাই? সেই ছোটটাই থেকে যাই। যেমন সুজাতা দেবীর কাছে সত্যজিৎ রায় ছিলেন সেই ছোট্ট মানিক, স্কুলের ব্যাগ, জ্বরের রাত আর পরীক্ষার আগের সেই প্রশ্ন, কিরে পারবি তো? এই লালন পালনই পরে হয়ে ওঠে শিল্প, পরে হয়ে ওঠে ইতিহাস। আরও কিছু গান অপেক্ষা করছে, সঙ্গে থাকুন আড্ডা জাংশনে, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। শুভায়নের সাথে আড্ডা জাংশনে, কোথাও যাবেন না।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আড্ডা জাংশনে গান শুনতে শুনতে আর আড্ডা দিতে দিতে একটা কথা মাথায় ঘুরছিল, মায়েদের সাইলেন্ট স্ট্রেংথ। মায়েরা খুব বেশি কথা বলেন না, কিন্তু পরিস্থিতি পড়তে জানেন। কিছু মা শক্তি দেখান না, তারা শক্তি তৈরি করেন। মাদার টেরেসা নিজে মা নন, তবু ছিলেন অগণিত মানুষের কাছে একটি আশ্রয়, একটা নিরাপত্তা। যেমন আমাদের মনে বাস করেন সারদা মা, যার কোমলতা ছিল দৃঢ় আর দৃঢ়তা ছিল শান্ত। গানের ওপারে ফিরব আবার আটটা জাংশনে, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, শুনতে থাকবেন রেডিও বাংলানেট .com। আজ গানে গানে কথা থাকবেন সেই মায়েরাই।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম আড্ডা জাংশনে, আপনার সঙ্গে আমি শুভায়ন আড্ডা আর গান নিয়ে সারাক্ষণ। যখন কোনো মানুষ দেশের প্রতীক হন, সংস্কৃতির মুখ হন বা মানবতার পথ দেখান, তখন তার কৃতিত্বের আগে একটা নীরব নাম থাকে, মা। হ্যাঁ, আজ এই আড্ডা সেই প্রভুরাময়ী, সেই বীণা, সেই সুজাতা, সেই সব সারদা মায়েদের নিয়ে, আর আমাদের চারপাশের এবং অসংখ্য চেনা অচেনা মায়েদের উদ্দেশ্যে। শুনতে থাকুন কিছু গান, ফিরবো আবার গানের ওপারে আড্ডা জংশনে।

ফিরে এলাম আড্ডা জাংশনে, আমি শুভায়ন। আজ আমাদের মায়েদের ঘিরে চলছে আড্ডা আর গানে গানে সারাক্ষণ। মায়েরা ছাড়তে জানেন কিন্তু দূরে থাকতে জানেন না, সন্তান এগোবে এই বিশ্বাসে তারা পেছনে দাঁড়িয়ে থাকেন নীরবে। কেউ দেশ গড়ার পথে, কেউ শিল্পের পথে, কেউ মানবতার পথে, আবার সেই পথে শুরুতে একটা আশীর্বাদ লাগে, একটা পারবিত থাকে। গানে গানে ফিরবো আড্ডা জাংশনে আমি শুভায়ন, কিন্তু আপনি নিজেকে দূরে সরিয়ে রাখবেন না, ছেড়েও যাবেন না, শুনতে থাকুন radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ, আজ মাতৃ আরাধনায় আমরা করেছি মনোনিবেশ।

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে। আমি শুভায়ন, আর আজ আমাদের আড্ডার কেন্দ্রবিন্দু আমাদের মায়েরা। আরও একজন মাকে নিয়ে কথা বলবো যার কোনো একটা পরিচয় নয়। ঘরের ভিতরে সেই নীরব নায়িকা সর্বজয়া, যিনি বিখ্যাত নন কিন্তু যিনি বিখ্যাত হওয়ার আগে মানুষ হওয়াটা শেখান, আর সেই কারণেই সর্বজয়া সব ঘরের গল্প, সব সময়ের মায়ের গল্প। মা কোনো বিশেষ দিন চান না, একটু সময়, একটু মনোযোগ, এইটুকুই যথেষ্ট তার কাছে। আমার সন্তান যেন থাকে দুধের হাতে, শান্তিতে থাকে, এটুকুই তারা চান। আর তাই আজকের আড্ডাটা তাদেরকে নিয়ে, তাদেরকে ঘিরে। শুনি আবারও কিছু গান, গানের উপরে আবার অপেক্ষা করছে আমার আপনার।

কর্মসূত্রে প্রবাসের মাটিতে আজ অনেকেই আমরা ঘর থেকে দূরে, কিন্তু মা জানেন দূরত্ব মানেই অনুপস্থিতি নয়, ভালোবাসা পৌঁছে যায় মনে কাজে অভ্যাসে। কেউ মাকে পান ছবিতে, কেউ প্রার্থনায়, যেমন সারদা মাকে অনেকে পান শান্ত আশ্বাসে, নিরাপদ নিরাপত্তায়। দেখা হবে গানের ওপারে আটটা জাংশনে, আমি সুভায়ন, আপনি কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখবেন না।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

আর যদি একটা কথাই বলা যায় তাহলে সেটাই হোক ধন্যবাদ, সব প্রভানাময়ী দেবীকে, সব বীণা রায়কে, সব সুজাতা দেবীকে, সব সারদা মাকে, সব সর্বজয়াকে, প্রতিটা ঘরের মাদার টেরিজাকে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: সেই কোন দেশে আমরা যাচ্ছিলাম, কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম, পেরিয়ে পেরিয়ে উঁচু নিচু ঢালু মাঠ, শিশির ভেজানো কাঁটাতার গাছপালা, আলপথে নেমে আমরা যাচ্ছিলাম, ধান ক্ষেত ভেঙে আমরা যাচ্ছিলাম, ছোট বোন আর মা বাবা গ্রামের লোক, তার পাশে আমি, দুলালি না প্রিয়বালা, বাবা মার ডাক বাড়িতে দুলালি বলে, প্রিয়বালা নাম দিয়েছিল পাঠশালা, দু তিন ক্লাসের লেখাপড়া সবে শুরু, গ্রামে কে বলল পালা রে সবাই পালা, সারা গ্রাম নিয়ে পালিয়ে যাচ্ছিলাম, মা বাবা দুবোন পালিয়ে যাচ্ছিলাম, ঝোপঝাড় ঠেলে হাজা মজা নদী ঠেলে, পথে ঘুমন্ত দাঁড়িয়ে খড়ের চালা, ঘুমন্ত বেড়া চালে ঘুমন্ত লাউ, উঠোনে শোয়ানো গরুর গাড়ির চাকা, শোয়ানো লাঙল দাওয়ায় শিউলি গাছ, ঘোড়া নিম গাছে চাঁদ অর্ধেক ঢাকা, শব্দ না করে চলে যাই তবু ডাল নিচু হয়ে এসে ছুঁয়েছে কপাল মাথা, শিশিরে ঠান্ডা ভেজা আর খসখসে, হাতের পাতার মতনই গাছের পাতা, কত কত মাঠ পার হয়ে তারপর জিরিয়ে নিয়েছি গাছেরই তলায় বসে, যে যার পোটলা খুলে চিঁড়ে গুড় মুড়ি, শেষে চোখ লেগে এসেছে ক্লান্তি দোষে, আচমকা দেখি ছুটোছুটি করে লোক, কিভাবে আগুন লেগে গেছে গ্রামে গ্রামে, কই রে আদুরি ও দুলালি তোরা কই, মা বাবা ডাকছে আমাদের ডাক নামে, আমি রইলাম আদুরি ছিটকে গিয়ে কোথায় পড়ল কেউ জানল না কিছু, আমরা সবাই কাঁটাতার পেরোলাম, আমরা সবাই ঘাড় নিচু মাথা নিচু, খাতা পেরোলাম ইমিগ্রেশন খাতা, লঞ্চ পেরোলাম তারপর ট্রেন পথ, কোন এক দেশে আমরা যাচ্ছিলাম, যত গেছি তত ছিঁড়ে ছিঁড়ে গেছে পথ, কোথায় সে দেশ অতীতে ভবিষ্যতে, সে কোন বয়স আমরা ছেড়ে এলাম, দুলালি দুলালি প্রিয়বালা প্রিয়বালা, রাস্তায় পড়ে হারিয়ে গিয়েছে নাম, খানিকটা নাম ধান খেতে পড়ে গেছে, খানিকটা গেছে নদী জলে আঘাটায়, খানিকটা নাম নিয়ে নিল পাঠশালা, খানিকটা গেল রাস্তার দাঙ্গায়, যে গাছের নিচে জিরোতে বসেছিলাম খানিকটা নাম সেই গাছটায় আছে, খানিকটা নাম মাঠের শিশির নিল, খানিকটা গেছে রাত পড়োশির কাছে, খানিকটা নাম বেড়ায় আটকে গেল, খানিকটা গোঁজা রইল খড়ের বাতায়, খানিকটা নাম কাঁটা তারে তারে মেধা, খানিকটা যায় ইমিগ্রেশন খাতায়।
2: ফিরে এলাম আড্ডা জাংশনে, তবে একদম শেষ পর্যায়ে। আজ সারা দিন মেতে রইলাম মাকে নিয়ে, মায়েদের নিয়ে। মা কোনো চরিত্র নন, মা একটা নিরাপদ জায়গা যেখানে ভুল করলেও ফিরে আসা যায়। আজকে মাদার্স ডে স্পেশাল এই পর্যন্তই। আপনার মা যদি পাশে থাকেন আজ একটু বেশি সময় দিন, আর যদি দূরে থাকেন একটু বেশি মনে রাখুন। আমি শুভান, ভালো থাকবেন, আবারও ফিরব নতুন আড্ডা নিয়ে পুরনো আড্ডা জাংশনে। শুধু থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

নমস্কার, শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আর আজকে শনিবারের বাজারে হারানো সুরের আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করব একজনের কথা, এমন একজনের কথা যিনি কিনা বাংলা সিনেমা তথা ভারতীয় ফিল্মে নিজের একটা আলাদা ভুবন প্রতিষ্ঠিত করেছিলেন। তাকে বলা যেতেই পারে মৃণাল ভুবন। আগে হ্যাঁ, মৃণাল ভুবন, মৃণাল সেন। গত 14 তারিখ তার জন্মদিন গেছে। আর আজকে রেডিও বাংলানেট ডট কমে আপনাদের সঙ্গে শেয়ার করব তার তৈরি, তার সৃষ্ট ভুবনের কিছু দিকের কথা, সেই দিক যেগুলো কিনা আমাদের নতুনভাবে জাগরিত করে, নতুনভাবে শিহরিত করে, নতুনভাবে পৃথিবীকে চেনায়। তো মৃণাল ভুবনকে নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে, আমাদের হারানো সুরের আড্ডার আসরে কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

তিনি যে ঠিক কতটা স্রোতের বিপরীতে হাঁটতে পারেন সেটা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছিলেন নিজের সবেমাত্র দ্বিতীয় ফিল্মেই। সেই ফিল্মের নাম নীল আকাশের নিচে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাকে বলছি মৃণাল ভুবনে এরকম কিছু ঘটনা আছে যেগুলো কি না সত্যি আমাদের এই জগৎকে নতুনভাবে চেনায়। তো যে কথা বলছিলাম, 1959 খ্রিস্টাব্দে মুক্তি পায় মৃণাল সেনের দ্বিতীয় ফিল্ম নীল আকাশের নিচে। সেখানে কিন্তু একটি চাইনিজ ভদ্রলোকের কথা দেখানো হয়েছে, আর সেই সময়ে যখন কিনা ইন্ডিয়া চায়না ওয়ার চলছে বা একদম মুখোমুখি। সেখানে দেখানো হয়েছে যে একটি চাইনিজ ভদ্রলোক কিভাবে ভারতবর্ষে কলকাতায় এসে স্ট্রাগল করেন। ইনফ্যাক্ট এটি ভারতের প্রথম বা স্বাধীন ভারতের প্রথম ফিল্ম যেটি ব্যান্ড করা হয়েছিল। তথাপি মৃণালবাবু কিন্তু নিজের চেতনা থেকে, নিজের বিবেক থেকে এবং নিজের মতবাদ থেকে বিন্দু মাত্র সরে আসেননি। তো রেডিও বাংলানাই ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে মৃণাল ভুবনকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানাই ডট কম।

সেটা তো গেল দ্বিতীয় ফিল্মের কথা, অর্থাৎ নীল আকাশের নিচের কথা। কিন্তু তার আগে কিন্তু মৃণাল সেন একটি ফিল্ম বানিয়েছিলেন, কিন্তু সেই ফিল্মকে ঘিরে আরও একটি গল্প আছে। সেই গল্পের কথা আপনাদের বলবো, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর মৃণাল সেনকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। ওনার সৃষ্ট ভুবনে এরকম অনেক মণিমাণিক্য আছে যেগুলো কিনা সত্যি আমাদের নতুন করে ভাবতে শেখায়। তার মধ্যে অন্যতম হচ্ছে তার প্রথম ফিল্ম রাত ভোর। সেই ফিল্মটি মৃণালবাবু নিজেই নাকি ঠিক করে দেখেননি, এবং তিনি বলেছিলেন অনেক পরে যে সেই ফিল্মটি বানিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন না, ওই জন্য তিনি ফিল্মটাকে খুব একটা গুরুত্বও দেননি। এরকম সখেদে এবং কোনো রকম লুকোছাপা ছাড়া স্বীকারোক্তি আমরা কজন করতে পারবো বলুন তো। তো রেডিও বাংলানেট.কম এ আজকে হারানো সুরের আড্ডার আসরে মৃণাল ভুবনকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com বাংলা।

একটি ফিল্মের কেন্দ্রীয় চরিত্র ঠিক কি হতে পারে, একটা ফিল্মের প্রোটাগনিস্ট ঠিক কি হতে পারে, একটি মানুষ, সেটা ছেলে হতে পারে কিংবা মেয়ে হতে পারে কিংবা একটি বাচ্চাও হতে পারে, অথবা কিছু কিছু ক্ষেত্রে পশু পাখিও হতে পারে, যেমন ধরুন হাতি কিংবা কুকুর। কিন্তু মৃণাল বাবু কিন্তু এর বিপরীতে ভেবেছিলেন। তিনি এরকম কিছু ফিল্ম বানিয়ে গেছেন যেখানে প্রোটাগনিস্ট বা কেন্দ্রীয় চরিত্র হলো একটি শহর, সেই শহর যার নাম কলকাতা। ইনফ্যাক্ট এই সব ফিল্মে কলকাতা কিন্তু একটি সচল সজীব মেকানিজম, যেমন ধরুন পুনশ্চ কিংবা ইন্টারভিউ কিংবা কলকাতা 71, সমস্ত জায়গায় সমস্ত ফিল্মে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কলকাতা শহর। এরকমই অদ্ভুত সিনেমার ভুবনে তিনি নিজের ভুবন তৈরি করে গিয়েছিলেন, যাকে বলা যেতেই পারে মৃণাল ভুবন। তো মৃণাল ভুবনকে নিয়েই আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। আর রেডিও বাংলানাইট.কম এ আমি গৌরব বসে আছি আপনাদের মুখোমুখি আমাদের হারানো সুরের আড্ডার আসরে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানাইট.কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETO Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETO Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

মৃণাল ভুবনে কিন্তু ভুবন সোমের কৃতিত্বই আলাদা। বলতে গেলে এই ভুবন সোম একটি মাইলস্টোন, শুধুমাত্র মৃণালবাবুর কেরিয়ারেই নয়, ইন্ডিয়ান ফিল্মের কেরিয়ারেও। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে মৃণাল সেনের ভুবনকে নিয়ে, মৃণাল সেন সৃষ্ট ভুবন, মৃণাল ভুবনকে নিয়ে বেশ কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি। আর যে কথা বলছিলাম যে 1969 খ্রিস্টাব্দে মুক্তি পায় ভুবন সোম, আর তারপরেই কিন্তু অফিসিয়ালি শুরু হয় ইন্ডিয়ান সিনেমার নিউ ওয়েভ মুভমেন্ট। বলতে গেলে ভুবন সোম, পরবর্তীকালে উস্কি রোটি এবং সারা আকাশ, এই তিনটি ফিল্মকে নিয়েই শুরু হয় ইন্ডিয়ান ফিল্মের নিউ ওয়েভ মুভমেন্ট। আর মৃণাল বাবু তথা ভারতীয় সিনেমার ইতিহাসে এই ভুবন সোম কিন্তু একটি ল্যান্ডমার্ক হিসেবেই বিবেচিত হয়ে এসছে আর বিবেচিত হয়ে যাবে। তো রেডিও বাংলানেট.কমে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি আমি গৌরব এখন, আর আমাদের আড্ডাটা হারানো সুরের আড্ডার আসরে জারি থাকবে মৃণাল ভুবনকে নিয়েই। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
1: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
2: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

মধ্যবিত্ত বাঙালি জীবন এবং মৃণাল সেন, এরা কিন্তু একে অপরকে ছাড়া বলতে গেলে অসম্পূর্ণ। তার কারণ, মধ্যবিত্ত বাঙালিদের মৃণাল সেন যেভাবে নিজের সিনেমায় নিজের ভুবনে প্রতিষ্ঠিত করেছেন, পোর্ট্রে করেছেন, সেটা বলতে গেলে অবিস্মরণীয়। যেমন ধরুন, যদি ইন্টারভিউ সিনেমাটার কথাই বলি, যেখানে কিনা এক সদ্য তরুণ মেধাবী মধ্যবিত্ত বাঙালি, সে বিভিন্ন জায়গায় চেষ্টা করেও কোনো রকম চাকরি কিন্তু জোগাড় করতে পারেনি। অবশেষে সেটা কি হয়েছে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এই মধ্যবিত্ত যন্ত্রণা তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন ফিল্মে ইন্টারভিউ সমেত, সেটাও কিন্তু এক কথায় অবিস্মরণীয়। এই জন্যই মৃণাল ভুবন এতটাই স্পেশাল। তো রেডিও বাংলার .com-এ আজকে হারানো সুরের আড্ডার আসরে মৃণাল ভুবনকে নিয়ে কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে মৃণাল ভুবনের আরও অনেক অলিগলি অপেক্ষা করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, only on রেডিও বাংলা .com।

0: মধ্যবিত্তে যন্ত্রণা তিনি যেরকম নিজের ফিল্ম নিজের সিনেমার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, সেরকমই মধ্যবিত্তের দুমুখ চরিত্র হিপোক্রিসিও কিন্তু তিনি ফুটিয়ে তুলতে দ্বিধা বোধ করেননি। যেমন ধরুন তার কিছু ফিল্ম, যেমন ধরুন একদিন প্রতিদিন কিংবা খারিজ, এই সমস্ত ফিল্মের দিকে তাকালে আমরা দেখতে পাই যে মধ্যবিত্ত গড় বাঙালি শুধুমাত্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তাই কিন্তু নয়, বিভিন্ন ঘটনার পরে তারা কিন্তু রীতিমতন ফাউল প্লেও করতে পারেন, সেই কথাও তিনি জোর গলায় দাবি করে এসেছেন তার সৃষ্ট ভুবনে, মৃণাল ভুবনে। তো রেডিও বাংলায় .com-এ আজকে হারানো সুরের আড্ডার আসরে মৃণাল সেনের সৃষ্ট ভুবনকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। মৃণাল ভুবন আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই আরো অনেক কথা আপনার সঙ্গে শেয়ার করব, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলা নেট ডট।
1: এতটা পথ পেরিয়ে

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

একটা কথা আমরা অনেকেই বলি যে অরাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু যদি একটু ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু বোঝা যাবে যে পৃথিবীতে অরাজনৈতিক বলে কোনো ব্যাপার হয়ই না। সবারই কোনো না কোনো রাজনৈতিক মতবাদ থাকে। অবভিয়াসলি মৃণাল সেনেরও ছিল, এবং তিনি তার বামপন্থা রাজনৈতিক মতবাদ থেকে কিন্তু কখনোই সরে আসেননি। তার সৃষ্ট ভুবনে, তার বিভিন্ন ফিল্মে কিন্তু এই বামপন্থা রীতিমতন দৃপ্ত কণ্ঠে তার জানান দিয়েছে। যেমন ধরুন কলকাতা 71 কিংবা আকালের সন্ধানে, এই সমস্ত ফিল্মে কিন্তু মৃণাল সেন বেশ জোর গলায় বামপন্থার পথ অবলম্বন করেছেন। এরকমই বলিষ্ঠ একজন মননশীল ব্যক্তিত্ব ছিলেন মৃণাল সেন। তো রেডিও বাংলায় .com-এ আজকে হারানো সুরের আড্ডার, আসলে মৃণাল সেনের সৃষ্ট ভুবন, মৃণাল ভুবনকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা .com।

বিভিন্ন সুপারস্টার, অবশ্যই তারা সুপারস্টার, যারা কিনা মৃণাল সেনের ছায়ায় লালিত পালিত হয়েছেন এবং মৃণাল সেনই তাদেরকে বড় পর্দায় প্রতিষ্ঠিত করেছেন। যেমন ধরুন মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর, রঞ্জিত মল্লিক এবং অবশ্যই মৃণাল সেনের বরপুত্র বলতে পারেন তিনি, আমাদের প্রত্যেকের প্রিয় অঞ্জন দত্ত। তো সেই অঞ্জন দত্ত কিছুদিন আগেই মৃণাল সেনকে নিয়ে একটি বায়োপিক তৈরি করলেন। আবার সৃজিৎ মুখার্জিও কিছুদিনের মধ্যেই প্রকাশ করবেন মৃণাল সেনকে নিয়ে তার নিজস্ব একটি বায়োপিক। রেডিও বাংলায় ডটকম শুনছেন হারানো সুর, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে আজকে মৃণাল সেনের সৃষ্ট ভুবনকে নিয়ে, মৃণাল ভুবনকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে মৃণাল ভুবনকে নিয়ে আরো অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজী সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

সুশান সেন যেটি কতটা স্পেশাল ছিলেন এবং কত বড় একজন ডাইরেক্টর ছিলেন তার একটা উপমাই যথেষ্ট। তিনি তার জীবনে 19টি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, ভাবতে পারেন 19টি ন্যাশনাল অ্যাওয়ার্ড। এছাড়াও ভারত সরকার তাকে ভূষিত করেছেন পদ্মভূষণ সম্মানে, ফ্রান্স তাকে দিয়েছেন অর্ডার দি আর্টস এর ডে লেটার্স, আবার রাশিয়া গভর্নমেন্ট তাকে অর্ডার অফ ফ্রেন্ডশিপ সম্মানে ভূষিত করেছেন, আবার ভারত সরকার তার সারা জীবনের কাজের জন্য তাকে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডসে ভূষিত করেছেন। কিন্তু সব থেকে বড় যে পুরস্কারটি তিনি পেয়েছেন সেটি হল আপামর সিনেমা প্রেমী মানুষের সশ্রদ্ধ প্রণাম। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে মৃণাল সেনের সৃষ্ট ভুবন মৃণাল ভুবনকে নিয়েই কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন হারানো সুর অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে, হারানো সুর HARANOSUR অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। Yeah.

রেডিও বাংলানেট.কম এ শুনছেন কথায় কথায়। প্রতি শনিবার কথায় কথায় নিয়ে হাজির হয়ে যাই কখনো সৌভিক, কখনো আমি অনামিকা। আজ কথায় কথায় আগামী দু ঘন্টা আপনার সঙ্গে থাকবো আমি। আমরা যখন কোনো নতুন বছর শুরু করি, তখন আমরা অনেক নতুন নতুন আশা নিয়ে কিন্তু সেই বছরটা শুরু করি। আবার আমরা বছরের শেষে হিসেব কষতে বসি যে কোন কোন জিনিসগুলো আমাদের পাওয়া হলো না। আমরা সেই হিসেবটা যেমন করি, তেমন যেইগুলো আমরা পেলাম সেটা নিয়েও তো আমাদের আনন্দ হয়, আমাদের ভালো লাগে। আর আমরা নতুন বছরে আমরা আমাদের সফলতা যাতে আরো বেশি করে পাই, সেই জন্য আমরা কিছু আমাদের জীবনে কিছু পরিবর্তন আমরা আনতে পারি। সেগুলো কি, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তবে এখন শুনবো গান, চলুন শুনে নি পরপর তিনটে গান, তারপর কথায় কথায় নিয়ে আপনার সঙ্গে থাকবো আমি অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আমরা সবাই জীবনে সাফল্য চাই, আমরা আবার অন্যের সাফল্যের গল্প শুনতেও পছন্দ করি, কিন্তু এই যে সফলতার পথে যে চলা, সেই পথ চলাটা কিন্তু সহজ নয়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের কথায় কথায় নিয়ে। আমরা এই যে সাফল্যের গল্প শুনছি, বলছি, আসলে আমরা যখন নতুন বছর শুরু হয়, আমরা তো অনেক স্বপ্ন নিয়ে সেই বছরটা শুরু করি, আর তখন আমাদের সেই নতুন বছরে সেই যে নতুন লক্ষ্য, আর সেই লক্ষ্যে পৌঁছানোর একটা চেষ্টা কিন্তু আমাদের সকলের থাকে। আর সেই যে লক্ষ্যে পৌঁছানো, সেই সাফল্য লাভ করা, সেই পথটা কিন্তু সহজ নয়। সেই পথটা সবসময় মসৃণ হয় না, আর সেই জন্য আমাদের একটু বেশি দক্ষতার প্রয়োজন হয়, আমাদের অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। আর সেই লক্ষ্য যদি আমাদের স্থির থাকে, তাহলে সেই লক্ষ্যের পথে পৌঁছানোর জন্য আমাদের একটু বেশি যত্ন তো অবশ্যই নিতে হবে। তার জন্য সবার আগে আমাদের সেই যে লক্ষ্যের পথে পৌঁছানোর যে জন্য যে দক্ষতার প্রয়োজন, সেই দক্ষতাটা আমাদের অর্জন করতে হবে। আমরা আমাদের এই গল্প নিয়ে থাকবো আমাদের আজকের কথায় কথায়। তবে এখন পরপর দুটো গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের কথায় কথায় নিয়ে। আমরা আজকে কথায় কথায় কথা বলছি এই যে আমরা সবাই জীবনে সাফল্য চাই, আর সেই যে সফলতার পথে যে চলাটা সেটা কিন্তু খুব একটা সহজ নয়, আর সেই জন্যই আমাদের যেটা প্রয়োজন সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে দক্ষতার প্রয়োজন সেই দক্ষতা আমাদের অর্জন করতে হবে। আমরা বিরতিতে যাওয়ার আগেই সেটা নিয়ে কথা বলছিলাম। এক্ষেত্রে যদি আমরা যেই কাজটিতে আমাদের আগ্রহ রয়েছে সেই কাজটা আমরা করি, তাহলে সেই কাজটা কিন্তু আমরা অনেক আনন্দ করে অনেক মজা করে সেই কাজটা আমরা করতে পারি, আর সেক্ষেত্রে আমাদের লক্ষ্যে পৌঁছানোর যে পথটা সেই পথটা অনেক সহজ হয়। কারণ আমাদের যেহেতু সেই কাজটা করতে ভালো লাগছে সেই জন্য সেই কাজের প্রতি যেহেতু আমাদের আগ্রহ রয়েছে সেটা আমরা অনেক মন দিয়ে অনেক ভালোবেসে করতে পারি, তাই আমাদের সফলতার পথে চলতেও কিন্তু আমাদের অনেক বেশি মজা হয় অনেক বেশি ভালো লাগে। যদি আমরা আমাদের এই প্যাশনগুলোকে আমাদের প্রফেশনে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়। আমরা আমাদের এই মজার মজার গল্পগুলো নিয়ে থাকবো আমাদের আজকে কথায় কথায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

রাখি ধরে এক মুঠো পুষ্প নাকি কালো আকাশে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আমরা যখন কোনো সফল মানুষকে দেখি, আমরা তখন তার শুধু সেই সাফল্যটাই দেখি, কিন্তু তার সেই সফলতার পেছনে যে পথ চলা, সেই যে জার্নিটা, সেটা কিন্তু আমরা সবসময় জানতে পারি না বা জানতে চাইও না। আসলে সেই পথটা কিন্তু খুব একটা সহজ নয়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের কথায় কথায় নিয়ে। আমরা আজকে এই যে আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছনো এবং সেই যে লক্ষ্যে পৌঁছনোর পথ, সেই সব কিছু নিয়ে আমরা কথা বলছি, আর সেখানে উঠে আসছে এই পরিশ্রমের কথাটা। কারণ কোনো কাজ বা কোনো লক্ষ্যে পৌঁছনো, সেই যে নিজের স্বপ্ন পূরণের জন্য পথ চলা, সেই চলার পথটা কিন্তু খুব মসৃণ হয় না। তাই কঠোর পরিশ্রম করে তবেই সেই জায়গাটাতে পৌঁছানো যায়। তাই আমরা যখন কোনো সফল মানুষকে দেখি, তখন তার জার্নিটা, সেই গল্পটা যদি আমরা কখনো শুনি, তখন দেখা যাবে যে সেই পথটা কত কঠোর পরিশ্রম করে তবে তাকে সেই লক্ষ্যে পৌঁছতে হয়েছে। আমরা যখন কোনো পাহাড়ের সেই উঁচু, সেই শিখরকে আমরা দেখি, তখন আমরা বুঝতে পারি যে সেখানে পৌঁছানোটা সত্যি বড় কঠিন সে পথ। তাই একটু বেশি পরিশ্রম তো অবশ্যই করতে হবে। আমরা আমাদের এই গল্প জারি রাখব, তবে বিরতির ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি কথায় কথায় নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা আমাদের জীবনের যে স্বপ্নগুলো সেগুলো পূরণ করার চেষ্টা করি, আর সেই জন্যই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা নানা রকমের কাজ করি। আবার অনেক সময় আমরা হাল ছেড়ে দিই। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের কথায় কথায় আমরা কথা বলছি আমাদের এই স্বপ্ন পূরণের গল্প নিয়ে। আসলে আমরা জীবনে তো সবাই সফল হতে চাই, আর সেই পথটা তো খুব একটা সহজ নয়, আর সেই পথে চলতে গিয়ে নানা রকমের বাধা আসে, আর তখন অনেক সময় কিন্তু আমরা হাল ছেড়ে দিই। আবার অনেক সময় যদি আমরা কোনো বাধা পাই বা আমরা সেই পথে কোনোভাবে আমরা ফেল করি, তাহলে আমরা হতোত্তম হয়ে যাই, আমরা নিজেদের দুর্বল ভাবতে শুরু করি এবং মনে হয় যে সেই কাজটা আমার দ্বারা হবে না, আর তখন অনেক সময় হীনমন্যতাতেও ভুগতে থাকেন অনেকে। কিন্তু নিজেকে কখনোই দুর্বল না ভেবে সেই যে একাগ্র মনে যে আমাকে সেই লক্ষ্যে পৌঁছতেই হবে, সেই যে একটা মনে ভাবনা স্বপ্ন আর সেই যে একটা দৃঢ়তা, সেটা নিয়ে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে স্বপ্ন ছুঁতে খুব একটা বেশি সময় লাগে না। আমরা আমাদের আজকের এই কথায় কথায় নিয়ে থাকব, তবে গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানে ডট কম, মন যখন নির্দেশ।

0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
1: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
2: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আমাদের স্বপ্ন পূরণের গল্প নিয়ে আজ আমরা রয়েছি কথায় কথায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের কথায় কথায় আমরা কথা বলছি আমাদের এই সাফল্য। আমরা তো জীবনে সবাই সফল হতে চাই, আর সেখানেই সেই যে চলার পথটা, সেই যে জার্নিটা, সেটা তো খুব একটা সহজ নয়। আর সেই কঠিন পথটা কিন্তু তারাই পার করতে পারেন যারা সেই মনের জোর নিয়ে, লক্ষ্য স্থির রেখে সেখানে পৌঁছতে চান। আর সেই জন্য যেটা করতে হয় সেটা হলো নিজের মনের সেই ইচ্ছেটাকে ভীষণ জোরালো করতে হয়। আর কে কি বলল, কে কি ভাবল, সেটা নিয়ে যদি আমরা খুব বেশি মাথা ঘামাই তাহলে নিজের সেই লক্ষ্যে পৌঁছানোর পথটা কিন্তু কোথায় একটা হারিয়ে যায়। আর সেই জন্যই নিজের ইচ্ছেটাকে, নিজের ভাবনাটাকে, নিজের সেই স্বপ্নটাকে দেখে আমাদের পথ চলতে হবে। আর কে কি ভাবল, কে কি বলল, সেই কথাটাকে একটু যদি আমরা পাশে সরিয়ে রাখতে পারি সেটা বোধহয় আমাদের লক্ষ্যে পৌঁছতে অনেক বেশি সাহায্য করে। আমাদের এই আজকের কথায় কথায় আমাদের এই গল্প জারি থাকবে। তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: বুঝলে নটবর, এই মনটা যদি সিরাজ সাজে আমার ভাগ্য মির্জাফর। আমার মনটা যদি সিরাজ সাজে ভাগ্য মির্জাফর, বুঝলে নটবর,
1: কিছুতেই যাব না, তুমিও না আমিও না।

0: বুঝলে নটবর, তুমিও যাবে না আমিও যাব।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

বছরকে বিদায় জানিয়ে আমরা নতুন আশায়, নতুন ভাবনায় নতুন বছরকে বরণ করে নিয়েছি। আর যখনই কোনো নতুন বছর আসে, আমাদের অনেক অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে, আর সেই স্বপ্ন আর আশাগুলোকে পূরণ করার ইচ্ছে থাকে। আমরা যখন আমাদের কোনো স্বপ্নকে পূরণ করতে চাই, আমরা যখন আমাদের সেই লক্ষ্যে পৌঁছতে চাই, সেই রাস্তাটা কিন্তু একটু কঠিন হয়, সবসময় সহজ হয় না। আর সেই কঠিন পথটা চলতে গেলে আমাদের নানা রকমের বাধা আসে, আর সেই বাধা বিপত্তিগুলোকে আমাদের অতিক্রম করেই কিন্তু আমাদের সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে হয়। আর সেই সব গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের কথায় কথায়। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। এই যে আমাদের আজকের কথায় কথায় আমরা আমাদের জীবনের এই যে সাফল্যের গল্পগুলো করছি, আর সেখানেই তো উঠে আসছে নানা রকমের গল্প। আমাদের এই যে পথ চলা, সেই চলার পথে নানা রকমের আমাদের যে বাধা আসে, সেখানে যদি আমরা সেখানে আটকে গিয়ে আমরা ভাবি যে আর হলো না, তাহলে কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছানোর পথটা পিছিয়ে যাবে। আমাদের ভাবতে হবে প্রতিটি দিন একটি নতুন দিন, নতুনভাবে নতুন উদ্যমে শুরু করার দিন। আর সেইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে নতুন আশা আর নতুন ভাবনা নিয়ে। ফিরে আসছি কানের ওপারে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

জীবনে সফল হতে আমরা সবাই চাই, কিন্তু সেই সাফল্য পেতে হলে সেই যে চলার পথটা, সেই পথটাকে চলতে গেলে কিভাবে যেতে হবে তার জন্য একটা চিন্তা, সুনির্দিষ্ট একটা চিন্তা করে নিতে হবে। আর সেই জন্য একটা প্ল্যানেরও কিন্তু প্রয়োজন আছে, কারণ চিন্তা না করে কাজ করা আর কাজ না করে চিন্তা করা দুটোই কিন্তু ঠিক নয়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের কথায় কথায় নিয়ে। আজ কথায় কথায় আমরা কথা বলছি আমাদের স্বপ্ন পূরণের গল্প নিয়ে। আমরা সবাই আমাদের স্বপ্ন পূরণ করতে চাই, আমাদের নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, কিন্তু সেই যে লক্ষ্যে পৌঁছানোর পথটা, সেই যে জার্নিটা, সেই যে পথটা তো খুব একটা সহজ পথ নয়। সেই কঠিন রাস্তাটা চলতে গেলে আমাদের একটা প্ল্যান তো করতেই হয়, আর সেই জন্য আগে থেকে সুনির্দিষ্টভাবে যদি আমরা একটা চিন্তা করে নিই, একটা প্ল্যান করে নিই, আর সেইভাবে যদি আমরা চলি, তাহলে আমাদের লক্ষ্যে পৌঁছানোর কাজটা কিন্তু অনেক বেশি সহজ হয়। আর কি হবে, কেমন করে করব, এটা নিয়ে যদি আমরা অনেক বেশি চিন্তা করতে শুরু করি আর চিন্তা করতে করতে আমরা কাজটাই না করি, তাহলে তো আমাদের কখনোই সেই লক্ষ্যে পৌঁছানো আর হবে না। তাই যারা সফল হতে চান আর যারা সফল হয়েছেন, তাদের কিন্তু সেই নির্দিষ্ট প্ল্যান মতো, সেই নির্দিষ্ট পথে তাদের চলতে হয়েছে। আমাদের আজকের এই গল্প তো জারি থাকবেই, তবে এখন থাকছে গান। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের কথায় কথায় নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের কথায় কথায় আমরা কথা বলছি আমাদের স্বপ্ন পূরণের গল্প নিয়ে, আর সেখানেই উঠে আসছে নানা কথা। আসলে আমাদের এই যে জীবনে আমরা সবাই সাফল্য

আর তার যে পথটা, সেই যে জার্নিটা, সেটা কিন্তু খুব একটা সহজ নয়, আর সেখানেই আসে নানা রকমের বাধা। তবে আমরা আমাদের জীবনে সব কিছু তো আমরা জানতে পারি না, আমাদের যেগুলো অজানা, আমরা যেগুলো জানি না, সেটা জানার জন্য আমাদের অনেক প্রশ্ন করতে হয়। আমরা প্রশ্ন করলেই তার উত্তরটা কিন্তু আমরা পাব। তাই কখনো যদি কোনো কিছু না জানা থাকে, প্রশ্ন করতে আমাদের লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ জানতে চাইলেই তো আমরা সেটা জানতে পারবো। আর যত আমরা জানবো, আমাদের জ্ঞান ভাণ্ডারটাও কিন্তু তত বেশি বাড়বে, যেটা আমাদের জীবনের পথে চলতে আমাদের সাহায্য করবে। তাই প্রশ্ন করতে লজ্জা নয়, প্রশ্ন করলে তবেই কিন্তু জানা যায়। আমরা আমাদের আজকের এই কথায় কথায় নিয়ে থাকব, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের কথায় কথায় নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের কথায় কথায় নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের কথায় কথায় আমরা কথা বলছি নানা স্বপ্ন পূরণের গল্প নিয়ে। আসলে আমরা যখন কোনো নতুন বছর শুরু করি, আমরা তো তখন অনেক আশা নিয়ে সেই নতুন বছরটা শুরু করি। আর আমাদের সবারই কোনো না কোনো স্বপ্ন থাকে, কোনো না কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, আর সেখানে পৌঁছানোর জন্য, সেই স্বপ্ন পূরণের জন্য আমরা নানা রকমভাবে চেষ্টা করি। তবে সেই যে পথটা, সেই পথটা বা আমাদের সেই জার্নিটা কিন্তু খুব একটা মসৃণ হয় না, নানা রকমের বাধা আসে সেখানে। আর আমরা যখন সেগুলোকে অতিক্রম করি, তখনই কিন্তু আমরা আমাদের সেই অভীষ্ট লক্ষ্যে, আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নকে আমরা পূরণ করতে পারি। আর এইভাবেই কিন্তু আমরা আমাদের জার্নিটা করি। আমাদের আজকের এই কথায় কথায়, আমাদের গল্প করতে করতে ঘড়ি বলছে সময় শেষ। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামী শনিবার ঠিক এই একই সময় আবার চলে আসব কথায় কথায় নিয়ে, হয় সৌভিক না হয় আমি অনামিকা। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন, আড্ডার কানে কানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন। আজকের আড্ডাটা ঘিরে থাকবে যার নাম আপনি আমি সবাই সবচেয়ে আগে বলতে শিখেছি, তার নাম, হ্যাঁ ঠিক ধরেছেন, মা। এই একটা শব্দে অনেক শক্তি। আজ আমরা কথা বলবো বিখ্যাত মানুষজনকে নিয়ে নয়, বরং যারা তাদের ভিড়টা শক্ত করেছিলেন। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে মহানায়ক উত্তম কুমার, কিংবদন্তি সত্যজিৎ রায় অথবা মানবতার প্রতীক মাদার টেরিজা, এই নামগুলোর পেছনে ছিলেন কিছু মা যারা আলোয় আসেননি কিন্তু আলো বানিয়েছিলেন। আজ মাদার্স ডে আর আড্ডা জাংশনের আজকের আড্ডা শুধু একটা দিনের নয়, একটা আজীবনের অনুভূতির জন্য। মাদার্স ডে উপলক্ষে রইল কিছু গান, গানের ওপারে ফিরব আড্ডায় সেই নীরব নির্মাতাদের জন্য।

মা মানে আমাদের কাছে কি শুধুই ডাক? মা মানে একটা ঘর, মা মানে একটা অপেক্ষা আর একটা বিশ্বাস যেটা কখনো প্রশ্ন করে না। মা মানে শুধু জন্ম নয়, মা মানে একটা ভিত যেখানে চরিত্র তৈরি হয়, স্বপ্ন সাহস পায়, যেমন প্রভুনাময়ী দেবী, যেমন বীণা রায় আর শ্রী শ্রী সারদামা, যাদের স্নেহে মানুষ নিরাপদ আশ্রয়ের মানে শিখেছে। চলুন গানে গানে এই অনুভূতিটাকেই আরও গভীরভাবে ছুঁয়ে ফেলি। শুনতে থাকুন আড্ডা জাংশন রেডিও বাংলা .com-এ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

ফিরে এসেছি আবারও আড্ডা জাংশনে, আমি শুভায়ন। আপনি ভেবে দেখেছেন কখনো, বিখ্যাত হওয়ার আগে সব মানুষই মায়ের চোখে একটা বাচ্চা। ইনফ্যাক্ট বিখ্যাত হওয়ার পরেও মায়ের চোখে কি আমরা কখনো বদলাই? সেই ছোটটাই থেকে যায়। যেমন সুজাতা দেবীর কাছে সত্যজিৎ রায় ছিলেন সেই ছোট্ট মানিক, স্কুলের ব্যাগ, জ্বরের রাত আর পরীক্ষার আগের সেই প্রশ্ন, কিরে পারবি তো? এই লালন পালনই পরে হয়ে ওঠে শিল্প, পরে হয়ে ওঠে ইতিহাস। আরও কিছু গান অপেক্ষা করছে, সঙ্গে থাকুন আড্ডা জাংশনে, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। শুভায়নের সাথে আড্ডা জাংশনে, কোথাও যাবেন না।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আড্ডা জাংশনে গান শুনতে শুনতে আর আড্ডা দিতে দিতে একটা কথা মাথায় ঘুরছিল, মায়েদের সাইলেন্ট স্ট্রেংথ। মায়েরা খুব বেশি কথা বলেন না, কিন্তু পরিস্থিতি পড়তে জানেন। কিছু মা শক্তি দেখান না, তারা শক্তি তৈরি করেন। মাদার টেরেসা নিজে মা নন, তবু ছিলেন অগণিত মানুষের কাছে একটি আশ্রয়, একটা নিরাপত্তা। যেমন আমাদের মনে বাস করেন সারদা মা, যার কোমলতা ছিল দৃঢ় আর দৃঢ়তা ছিল শান্ত। গানের উপরে ফিরব আবার আটটা জাংশনে, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, শুনতে থাকবেন radiobanglanet.com। আজ গানে গানে কথা থাকবেন সেই মায়েরাই।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম আড্ডা জাংশনে, আপনার সঙ্গে আমি শুভায়ন আড্ডা আর গান নিয়ে সারাক্ষণ। যখন কোনো মানুষ দেশের প্রতীক হন, সংস্কৃতির মুখ হন বা মানবতার পথ দেখান, তখন তার কৃতিত্বের আগে একটা নীরব নাম থাকে, মা। হ্যাঁ, আজ এই আড্ডা সেই প্রভনাময়ী, সেই বীণা, সেই সুজাতা, সেই সব সারদা মায়েদের নিয়ে, আর আমাদের চারপাশের এবং অসংখ্য চেনা অচেনা মায়েদের উদ্দেশ্যে। শুনতে থাকুন কিছু গান, ফিরবো আবার গানের ওপারে আড্ডা জংশনে।

0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
1: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
2: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম আড্ডা জাংশনে, আমি শুভায়ন। আজ আমাদের মায়েদের ঘিরে চলছে আড্ডা আর গানে গানে সারাক্ষণ। মায়েরা ছাড়তে জানেন কিন্তু দূরে থাকতে জানেন না, সন্তান এগোবে এই বিশ্বাসে তারা পেছনে দাঁড়িয়ে থাকেন নীরবে। কেউ দেশ গড়ার পথে, কেউ শিল্পের পথে, কেউ মানবতার পথে, আবার সেই পথে শুরুতে একটা আশীর্বাদ লাগে, একটা পার্বিত থাকে। গানে গানে ফিরব আড্ডা জাংশনে আমি শুভায়ন, কিন্তু আপনি নিজেকে দূরে সরিয়ে রাখবেন না, ছেড়েও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ, আজ মাতৃ আরাধনায় আমরা করেছি মনোনিবেশ।

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে। আমি শুভায়ন, আর আজ আমাদের আড্ডার কেন্দ্রবিন্দু আমাদের মায়েরা। আরও একজন মাকে নিয়ে কথা বলবো যার কোনো একটা পরিচয় নয়। ঘরের ভিতরে সেই নীরব নায়িকা সর্বজয়া, যিনি বিখ্যাত নন কিন্তু যিনি বিখ্যাত হওয়ার আগে মানুষ হওয়াটা শেখান, আর সেই কারণেই সর্বজয়া সব ঘরের গল্প, সব সময়ের মায়ের গল্প। মা কোনো বিশেষ দিন চান না, একটু সময়, একটু মনোযোগ, এইটুকুই যথেষ্ট তার কাছে। আমার সন্তান যেন থাকে দুধের হাতে, শান্তিতে থাকে, এটুকুই তারা চান। আর তাই আজকের আড্ডাটা তাদেরকে নিয়ে, তাদেরকে ঘিরে। শুনি আবারও কিছু গান, গানের উপরে আবার অপেক্ষা করছে আমার আপনার আড্ডা।

কর্মসূত্রে প্রবাসের মাটিতে আজ অনেকেই আমরা ঘর থেকে দূরে, কিন্তু মা জানেন দূরত্ব মানেই অনুপস্থিতি নয়, ভালোবাসা পৌঁছে যায় মনে কাজে অভ্যাসে। কেউ মাকে পান ছবিতে, কেউ প্রার্থনায়, যেমন সারদা মাকে অনেকে পান শান্ত আশ্বাসে, নিরাপদ নিরবতায়। দেখা হবে গানের ওপারে আটটা জাংশনে, আমি সুভায়ন। আপনি কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখবেন না।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

আর যদি একটা কথাই বলা যায় তাহলে সেটাই হোক ধন্যবাদ, সব প্রভানাময়ী দেবীকে, সব বীণা রায়কে, সব সুজাতা দেবীকে, সব সারদা মাকে, সব সর্বজয়াকে, প্রতিটা ঘরের মাদার টেরিজাকে।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: সেই কোন দেশে আমরা যাচ্ছিলাম,

0: দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম, পেরিয়ে পেরিয়ে উঁচু নিচু ঢালু মাঠ, শিশির ভেজানো কাঁটাতার গাছপালা। আলপথে নেমে আমরা যাচ্ছিলাম, ধান ক্ষেত ভেঙে আমরা যাচ্ছিলাম, ছোট বোন আর মা বাবা গ্রামের লোক, তার পাশে আমি, দুলালি না প্রিয়বালা। বাবা মার ডাক বাড়িতে দুলালি বলে, প্রিয়বালা নাম দিয়েছিল পাঠশালা। 2-3 ক্লাসের লেখাপড়া সবে শুরু, গ্রামেকে বলল, পালা রে সবাই পালা। সারা গ্রাম নিয়ে পালিয়ে যাচ্ছিলাম, মা বাবা দুবোন পালিয়ে যাচ্ছিলাম, ঝোপঝাড় ঠেলে, হাজামজা নদী ঠেলে, পথে ঘুমন্ত দাঁড়িয়ে খড়ের চালা। ঘুমন্ত বেড়া, চালে ঘুমন্ত লাউ, উঠোনে শোয়ানো গরুর গাড়ির চাকা, শোয়ানো লাঙল, দাওয়ায় শিউলি গাছ, ঘোড়া নিম গাছে চাঁদ অর্ধেক ঢাকা। শব্দ না করে চলে যাই, তবু ডাল নিচু হয়ে এসে ছুঁয়েছে কপাল মাথা। শিশিরে ঠান্ডা, ভেজা আর খসখসে, হাতের পাতার মতনই গাছের পাতা। কত কত মাঠ পার হয়ে তারপর জিরিয়ে নিয়েছি গাছেরই তলায় বসে, যে যার পোটলা খুলে চিঁড়ে গুড় মুড়ি, শেষে চোখ লেগে এসেছে ক্লান্তি দোষে। আচমকা দেখি ছুটোছুটি করে লোক, কিভাবে আগুন লেগে গেছে গ্রামে গ্রামে। কই রে আদুরি, ও দুলালি তোরা কই, মা বাবা ডাকছে আমাদের ডাক নামে। আমি রইলাম, আদুরি ছিটকে গিয়ে কোথায় পড়ল কেউ জানল না কিছু। আমরা সবাই কাঁটাতার পেরোলাম, আমরা সবাই ঘাড় নিচু মাথা নিচু। খাতা পেরোলাম, ইমিগ্রেশন খাতা, লঞ্চ পেরোলাম, তারপর ট্রেন পথ, কোন এক দেশে আমরা যাচ্ছিলাম, যত গেছি তত ছিঁড়ে ছিঁড়ে গেছে পথ। কোথায় সে দেশ, অতীতে ভবিষ্যতে, সে কোন বয়স আমরা ছেড়ে এলাম। দুলালি দুলালি, প্রিয়বালা প্রিয়বালা, রাস্তায় পড়ে হারিয়ে গিয়েছে নাম। খানিকটা নাম ধান খেতে পড়ে গেছে, খানিকটা গেছে নদী জলে আঘাটায়, খানিকটা নাম নিয়ে নিল পাঠশালা, খানিকটা গেল রাস্তার দাঙ্গায়। যে গাছের নিচে জিরোতে বসেছিলাম, খানিকটা নাম সেই গাছটায় আছে, খানিকটা নাম মাঠের শিশির নিল, খানিকটা গেছে রাত পড়োশির কাছে, খানিকটা নাম বেড়ায় আটকে গেল, খানিকটা গোঁজা রইল খড়ের বাতায়, খানিকটা নাম কাঁটা তারে তারে মেধা, খানিকটা যায় ইমিগ্রেশন খাতায়।
1: ফিরে এলাম আড্ডা জাংশনে, তবে একদম শেষ পর্যায়ে। আজ সারা দিন মেতে রইলাম মাকে নিয়ে, মায়েদের নিয়ে। মা কোনো চরিত্র নন, মা একটা নিরাপদ জায়গা যেখানে ভুল করলেও ফিরে আসা যায়। আজকে মাদার্স ডে স্পেশাল এই পর্যন্তই। আপনার মা যদি পাশে থাকেন, আজ একটু বেশি সময় দিন, আর যদি দূরে থাকেন একটু বেশি মনে রাখুন। আমি শুভান, ভালো থাকবেন, আবারও ফিরব নতুন আড্ডা নিয়ে পুরনো আড্ডা জাংশনে। শুধু থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

নমস্কার, শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আর আজকে শনিবারের বাজারে হারানো সুরের আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করব একজনের কথা, এমন একজনের কথা যিনি কিনা বাংলা সিনেমা তথা ভারতীয় ফিল্মে নিজের একটা আলাদা ভুবন প্রতিষ্ঠিত করেছিলেন। তাকে বলা যেতেই পারে মৃণাল ভুবন। আগে হ্যাঁ, মৃণাল ভুবন, মৃণাল সেন। গত 14 তারিখ তার জন্মদিন গেছে। আর আজকে রেডিও বাংলানেট ডট কমে আপনাদের সঙ্গে শেয়ার করব তার তৈরি, তার সৃষ্ট ভুবনের কিছু দিকের কথা, সেই দিক যেগুলো কিনা আমাদের নতুনভাবে জাগরিত করে, নতুনভাবে শিহরিত করে, নতুনভাবে পৃথিবীকে চেনায়। তো মৃণাল ভুবনকে নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে, আমাদের হারানো সুরের আড্ডার আসরে কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

যে ঠিক কতটা স্রোতের বিপরীতে হাঁটতে পারেন সেটা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছিলেন নিজের সবেমাত্র দ্বিতীয় ফিল্মেই। সেই ফিল্মের নাম নীল আকাশের নিচে। তো রেডিও বাংলানের .com-এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাকে বলছি মৃণাল ভুবনে এরকম কিছু ঘটনা আছে যেগুলো কি না সত্যি আমাদের এই জগৎকে নতুনভাবে চেনায়। তো যে কথা বলছিলাম, 1959 খ্রিস্টাব্দে মুক্তি পায় মৃণাল সেনের দ্বিতীয় ফিল্ম নীল আকাশের নিচে। সেখানে কিন্তু একটি চাইনিজ ভদ্রলোকের কথা দেখানো হয়েছে, আর সেই সময়ে যখন কিনা ইন্ডিয়া চায়না ওয়ার চলছে বা একদম মুখোমুখি। সেখানে দেখানো হয়েছে যে একটি চাইনিজ ভদ্রলোক কিভাবে ভারতবর্ষে কলকাতায় এসে স্ট্রাগল করেন। ইনফ্যাক্ট এটি ভারতের প্রথম বা স্বাধীন ভারতের প্রথম ফিল্ম যেটি ব্যান্ড করা হয়েছিল। তথাপি মৃণালবাবু কিন্তু নিজের চেতনা থেকে, নিজের বিবেক থেকে এবং নিজের মতবাদ থেকে বিন্দু মাত্র সরে আসেননি। তো রেডিও বাংলানের .com-এ আজকে হারানো সুরের আড্ডার আসরে মৃণাল ভুবনকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

সেটা তো গেল দ্বিতীয় ফিল্মের কথা, অর্থাৎ নীল আকাশের নিচের কথা। কিন্তু তার আগে কিন্তু মৃণাল সেন একটি ফিল্ম বানিয়েছিলেন, কিন্তু সেই ফিল্মকে ঘিরে আরও একটি গল্প আছে। সেই গল্পের কথা আপনাদের বলবো, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর মৃণাল সেনকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। ওনার সৃষ্ট ভুবনে এরকম অনেক মণিমাণিক্য আছে যেগুলো কিনা সত্যি আমাদের নতুন করে ভাবতে শেখায়। তার মধ্যে অন্যতম হচ্ছে তার প্রথম ফিল্ম রাত ভোর। সেই ফিল্মটি মৃণালবাবু নিজেই নাকি ঠিক করে দেখেননি, এবং তিনি বলেছিলেন অনেক পরে যে সেই ফিল্মটি বানিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন না, ওই জন্য তিনি ফিল্মটাকে খুব একটা গুরুত্বও দেননি। এরকম শখেদে এবং কোনো রকম লুকোছাপা ছাড়া স্বীকারোক্তি আমরা কজন করতে পারবো বলুন তো। তো রেডিও বাংলানেট.কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে মৃণাল ভুবনকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই